আকাশবাণী কৈলাসহর, আজ সোমবার, 5ই শ্রাবণ 1948 শকাব্দ, 10ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 27শে জুলাই 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 37 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।

ভারতের সংস্কৃতি ভারতের বাইরেও বহুদূর পরিব্যাপ্ত ছিল। কোথায় ইন্দোনেশিয়া, কোথায় ইন্দোচীন, কোথায় তিব্বত, কোথায় সিনকিয়াং, কোথায় আফগানিস্তান, যেদিকেই চোখ ফেরাই সেদিকেই দেখি ভারতীয় সংস্কৃতির বটবৃক্ষের ঝুড়ি। ভারতের লোক ভুলে গেছে কবে কারা সেসব দেশে গিয়ে সংস্কৃতি বিস্তার করেছিল, কিন্তু সেসব দেশের লোক এখনও ভোলেনি, কিংবা ভুলে গেলেও সজ্ঞানে কীর্তিলোপ করেনি। ভারতের বাইরে পরিব্যাপ্ত ভারতীয় সংস্কৃতি অবিমিশ্র আর্য বা অবিমিশ্র বৈদিক বা অবিমিশ্র বৌদ্ধ বলতে পারা যায় না। জাতি ও ধর্ম এক্ষেত্রে গৌণ। পরিব্যাপ্তির পূর্বেই নানা জাতির ও নানা ধর্মের মিশ্রণ বা সমন্বয় ঘটেছিল সংস্কৃতির মূল ভূখণ্ডেই। ভারতের সংস্কৃতি যতই প্রাচীন হোক না কেন, তার পূর্বেও প্রাচীনতর ছিল। সে যে প্রাচীনতর সেটা আর্যপূর্ব, বেদপূর্ব ও বুদ্ধপূর্ব। প্রত্নতাত্ত্বিক উৎখনন ভারতে ও ভারতের বাইরে যে সকল সাক্ষ্য প্রমাণ উদ্ধার করেছে তা প্রাগৈতিহাসিক যুগের বিলুপ্ত সংস্কৃতির অস্পষ্ট ও আংশিক একটা আলেখ্য রচনা করতে সাহায্য করেছে। মোটামুটি বুঝতে পারা যাচ্ছে যে মহেঞ্জোদারো আর হরপ্পার মতো নগর ও বন্দর সিন্ধু উপত্যকাতেই নিবদ্ধ ছিল না, আরও পূব দিকে আরও দক্ষিণ দিকেও একই প্রকার প্রত্নবস্তু মিলেছে। আবার আরও পশ্চিমে অর্থাৎ ভারতের বাইরেও যে অনুরূপ প্রত্নবস্তু পাওয়া যাচ্ছে না তা নয়। ভারত তো একটা দ্বীপ নয়, একটা মহাদেশের অঙ্গ। সুতরাং সিন্ধু সভ্যতা বিশুদ্ধ ভারতীয় না হয়েও কন্টিনেন্টালও হতে পারে, অর্থাৎ কেবল ভারতের একান না হয়ে আরও অনেকেরও হতে পারে। নিকটই তো সুমেরীয় সভ্যতা ছিল, আর একটু দূরে চৈনিক, আরও দূরে ছিল মিশরীয়। এ চারটি সবচেয়ে প্রাচীন। সভ্যতা ও সংস্কৃতির দুটি আলাদা শব্দ হলেও প্রাগৈতিহাসিক প্রসঙ্গে তাদের বিচ্ছিন্ন করাও সম্ভব নয়, পরে তাদের মধ্যে ক্রমাগত ব্যবধান বাড়ে। এখন আমরা সভ্যতা শব্দটি কম জায়গায় ব্যবহার করি, সংস্কৃতি শব্দটি সব জায়গায়। এ দুটি শব্দ সিভিলাইজেশন ও কালচারের পারিভাষিক শব্দ। মূল শব্দ দুটির উদ্ভব অষ্টাদশ শতাব্দীর ইউরোপে। পারিভাষিক শব্দ দুটির জন্ম ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে। বাংলায় লিখলেও আমরা ইংরেজির সঙ্গে মিলিয়ে নিই। ভারতের উত্তর পশ্চিম অঞ্চলগুলি বরাবরই বাইরের সঙ্গে সংযুক্ত ছিল, ঐতিহাসিক কালেও ছিল একটা না একটা বহির্ভারতীয় সাম্রাজ্যের সামিল, যেমন পারস্য সাম্রাজ্যের, গ্রিক বংশী সাম্রাজ্যের, শক সাম্রাজ্যের, কুষাণ সাম্রাজ্যের, হুন সাম্রাজ্যের। আর্যভাষী ট্রাইবগুলি বাইরে থেকে এসেছিল কি না তা নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু এটা তো তর্কাতীত যে পার্সিক, গ্রিক, শক, কুষাণ, হুনরা বাইরে থেকে এসে এক দেহে লীন হয়েছিল। অনুমান করতে আপত্তি কি, আর্যভাষীরাও একই দেহে লীন হয়েছিল আরও আগে থেকেই। আগত পণ্ডিতদের ধারণা ছিল যে আর্যভাষী মাত্রই এক জাতি বা

0: কেস, এখন সে থিওরি পরিত্যক্ত হয়েছে। আর্য ভাষায় কথা বললেই আর্যবংশীয় হয় না। বাংলা ভাষা আর্য ভাষা, কিন্তু বাঙালি জাতিকে আর্য, আর্য বলে কোনো জাতি যদি কখনো বিশুদ্ধ আকারে থেকে থাকে, তবে তা দাস বা দস্যু জাতির সঙ্গে বা অন্যান্য অনার্য জাতির সঙ্গে এক দেহে লীন হয়েছে। যা রেখে গেছে তা কয়েকটি আর্য ভাষা। সেরকম ভাষা ইউরোপের এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিস্তৃত, অথচ ভারতের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রচলিত নয়। তামিল বা তেলেগুর সঙ্গে সংস্কৃতের মিশাল ঘটলেই যে আর্য ভাষায় পরিণত হয় না, সেরকম মিশাল সিংহলি, বর্মী, মালয় ভাষার সঙ্গেও ঘটেছে। সংস্কৃত ছিল সেকালে শিক্ষিত শ্রেণীর শিক্ষা দীক্ষার ভাষা, কিন্তু কারো মাতৃভাষা নয়, অন্তত দক্ষিণে তো নয়। একালে যেমন ইংরেজি হয়েছে শিক্ষা দীক্ষার ভাষা, কেউ তার ফলে ইংরেজি পরিণত হয়নি। আর্য শব্দটি সেকালে ব্যবহার করা হতো সম্ভ্রান্ত অর্থে, স্ত্রী স্বামীকে বলত আর্যপুত্র, মহিলাদের সম্বোধন করা অর্থ আর্যে বলে। এর থেকে জাতি বা ভাষার নামকরণ সঙ্গত নয়। অষ্টাদশ শতাব্দীর পূর্বে এরূপ নামকরণের নজির নেই। আর্য তো আমাদের প্রতিবেশী ইরান দেশবাসীরাও। ইরান শব্দটি আর্য বা আরীয় শব্দেরই অন্য রূপ। তেমনি আয়ারল্যান্ডের প্রকৃত নাম এইরা, যার থেকে হয়েছে আইরিশ। ভারতের মানুষ কোনো কালে অবিমিশ্র আর্য জাতীয় বা আর্য ভাষী ছিল না, কোনো কালে অবিমিশ্র সংস্কৃত ভাষী ছিল না, কোনো কালেই অবিমিশ্র বৈদিক ধর্মবিশ্বাসী ছিল না, কোনো কালেই অবিমিশ্র বর্ণাশ্রম নামক সমাজ ব্যবস্থার শাসনাধীন ছিল না। ভারতের সুদীর্ঘ ইতিহাসে মাত্র চারবার এদেশের কোনো এক নগরে কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যার কাছে অধিকাংশ আঞ্চলিক সরকার নথি স্বীকার করেছে। একবার মৌর্য যুগে, একবার গুপ্ত যুগে, একবার মুঘল যুগে, আর একবার ব্রিটিশ যুগে। চারটি যুগে দুই তিন শতাব্দীতেই শেষ। এদিক থেকে সমগ্র ভারত সমগ্র ইউরোপের সঙ্গেই তুলনীয়। বিবিধের মধ্যে ঐক্যের প্রচ্ছন্ন অন্তঃস্রোত চিরপ্রবহমান, যেমন ইউরোপে তেমনি ভারতে। ভারত প্রকৃতপক্ষে একটি মহাদেশ।
1: অমৃতবাণীতে আজ শুনলেন আনন্দ শঙ্কর রায়ের রচনা থেকে পাঠ।

যতক্ষণ শুনছিলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তি সুধা 7:10, 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ 7:35 এবং 7:40 কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কেন্দ্রের থেকে প্রচারিত সমাচার প্রভাত শুনবেন 8:00। 8:15 প্রভাতী সংবাদ দিল্লি কেন্দ্রের। উত্তর পূর্বাঞ্চল শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে 8:30। 8:40 শুনবেন আধুনিক গান। সকাল 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা সকাল 11টায়। 12:05 যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন। দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন হিন্দি ছায়াছবিগানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ১:৪০ শুনবেন গজল। দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন লোকগীতে। 2:30 মনসামঙ্গল। বিকেল 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থে। 6:30 শুনবেন মনসামঙ্গল। সন্ধ্যে 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের কক্সবাজার অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 আকাশবাণী আগরতলা কেন্দ্রের কক্সবাজার সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা শুনবেন 8:10। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ 8:30। রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। আধুনিক গান শুনবেন 9:15। 9:30 শাস্ত্রীয় সঙ্গীত। রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন দেশাত্মবোধক গান। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কাণ্ড থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলাসহর, শুরু হচ্ছে সুপ্রভাত। সুপ্রভাত অনুষ্ঠানে প্রথমে শুনবেন ইতিহাসে আজকের দিন। 1656 সালে আজকের দিনে ওয়ারশ যুদ্ধ শুরু হয় এবং সুইডেন পোল্যান্ড দখল করে। 1761 সালে আজকের দিনে পানিপতির তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়। 1722 খ্রিস্টাব্দে পোল্যান্ডকে বিভক্ত করার জন্য ইউরোপের তিনটি বৃহৎ শক্তির মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়। 1889 সালের আজকের দিনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ ইন্ডিয়া শাখা গঠিত হয়। 1920 সালের আজকের দিনে বিমান চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু হয়। ১৯২১ খ্রিস্টাব্দে আজকের দিনে টরন্টো বিশ্ববিদ্যালয়ের প্রধান বায়োকেমিস্ট ফ্রেডরিক ব্যান্টিং হরমোন ইনসুলিন আবিষ্কারের ঘোষণা দেন। ১৯২৭ সালের আজকের দিনে ভারত শ্রীলঙ্কা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ১৮০৯ সালের আজকের দিনে ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের জন্ম। ১৯২২ সালের আজকের দিনে ভারতের বাঙালি লোকসঙ্গীত শিল্পী সুরকার ও গীতিকার নির্মলেন্দু চৌধুরীর জন্ম। ১৯৮৭ সালের আজকের দিনে বিখ্যাত পক্ষীবিদ ও প্রকৃতিপ্রেমী বার্ডম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত সালিম আলীর মৃত্যু হয়। ২০১৫ সালের আজকের দিনে ভারতের একাদশতম রাষ্ট্রপতি বিশিষ্ট বিজ্ঞানী ও মহাকাশ প্রকৌশলী এবং মিসেলম্যান নামে পরিচিত APJ আব্দুল কালাম শিলংয়ে ভাষণ দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ১৯১৪ সালে আজকের দিনে ভারতের প্রখ্যাত নারী স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী কল্পনা দত্ত জন্মগ্রহণ করেন। এই ছিল আজকের ইতিহাসে আজকের দিনটি।

এবারে শুনবেন আনন্দবাজার পত্রিকার শিরোনাম, কঠোর বিল সোমবারে, সাংসদ কি শান্ত হবে? রাজপুতির লড়াই ধর্মেন্দ্র প্রধানে শেষ নয়, শুরু ঘোষণা আরশোলা প্রধানের। পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন ক্যান্ডিডেট, নেতৃত্বে সেই নীলেকণি, ফের ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর। ধর্মতলায় মিছিলে গোলমাল পাকানোয় চিহ্নিতরা বিদেশি মদতপুষ্ট হতে পারে।

মুখ্যমন্ত্রী জানালেন খতিয়ে দেখা হচ্ছে। নৈরাজ্যের প্রতিবাদে মহানগরে জোড়া কর্মসূচির ডাক, সোমবার পথে বিজেপি, মঙ্গলবার মিছিল সংঘ পরিবারের সংগঠনগুলির। প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রকে গ্রেফতারের দাবি। আরএসএসের হাত ধরে উত্থান টানা পাঁচবারের সাংসদ দেশের নয়া শিক্ষামন্ত্রী। কমনওয়েলথে ভারতকে প্রথম সোনা এনে দিলেন মীরাবাই চানু। ভারতের জার্সিতে প্রথমবার সিরিজের সেরা ভৈবব।

একেবারে সংবাদ প্রতিদিন পত্রিকার শিরোনাম। মোদীর মন কি বাতে যুবশক্তির জয়গান। পরীক্ষা সংস্কারে এবার টাস্কফোর্স গঠন।

সুন্দরবনে কুমির সংখ্যা নিয়ে হতাশ বনমন্ত্রী। হরগড় তেরঙ্গা কর্মসূচিতে সব জেলাকে 1 লক্ষ দেবে রাজ্য। সেবাশ্রয় দুর্নীতি নিয়ে তোপ, দিল্লি যাচ্ছেন ঋতব্রত।

এবারে আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 84% এবং সর্বনিম্ন 85%। শুনলেন আজকের অনুষ্ঠান, সুপ্রভাত।

শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা। অনুষ্ঠানের প্রথম শিল্পী হরিহরণ।

0: প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা উল্লেখ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে। গতকাল তিনি 27তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন। নারীর অধিকার সুরক্ষা শক্তিশালী করতে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ ও তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে দিল্লি সরকার দিল্লি মহিলা কমিশন এবং দিল্লি সংখ্যালঘু কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দুদিন একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজ 3-0 ম্যাচে জিতে নিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2024 সংশোধনের জন্য এই বিলটি সংসদের নিম্নকক্ষে পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছরের থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাবও রাখা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিলটির খসড়া, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং কঠোর সাজা প্রদানের বিষয়গুলি অনুমোদন করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের সকল সদস্যদের কাছে পরীক্ষা ব্যবস্থা সংশোধনী বিল নিয়ে আলোচনার আবেদন রেখেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রিজিজু বলেন, দেশের যুব সমাজের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শ্রী মোদী ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংশোধনী বিলটি আনার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সমস্ত সাংসদদের এতে আলোচনার জন্য আবেদন জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান যে এই টাস্কফোর্সটি পরীক্ষা সংস্কারের বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আসন্ন পরীক্ষাগুলির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন যে দেশের পরীক্ষা ব্যবস্থাকে অবশ্যই বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হতে হবে এবং এতে প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
1: হম পার্লামেন্ট কে অন্দর কঠোর কানুনো কে প্রাবধান কে সাথ নয়া কানুন বনানে কি দিশা মে ভি আগে বড় রহে হ্যায়, লেকিন হমে ভবিষ্য কে লিয়ে সোচনা হ্যায়। হামারি পরীক্ষা পদ্ধতি ট্রান্সপারেন্ট হো, হামারি পরীক্ষা পদ্ধতি মে সবসে জ্যাদা টেকনোলজি কা উপয়োগ হো। ইন সারি বাতো কো ধ্যান মে রাখতে হুয়ে বিশ্ব প্রসিদ্ধ টেকনোলজি এক্সপার্ট শ্রীমান নন্দন নীলেকানি জি কে নেতৃত্ব মে এক হাই পাওয়ার ট্রান্সফোর্স বনানে কা নির্ণয় কিয়া হ্যায়, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
0: এই টাস্কফোর্স থাকবেন আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেখা, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ এবং আইআইটি চেন্নাইয়ের অধিকর্তা ভি কামাকোটি। এছাড়া প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিক বিশেষজ্ঞ অমৃতলাল মিনা এই টাস্কফোর্সের সদস্য হিসেবে থাকবেন। প্রধানমন্ত্রী আরও জানান যে সরকার আগামীকাল আজ সংসদে পরীক্ষা সংক্রান্ত কঠোর আইন বিধান সম্বলিত একটি নতুন আইন পেশ করার পথেও এগিয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, স্বচ্ছতা, অখণ্ডতা বজায় রাখা এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত করার বিষয়ে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথাও শ্রী মোদী জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা আদৌ হয় তবে তা কেবল পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর নিয়ে হবে। শ্রী সিং গতকাল দ্রাসে আয়োজিত 27তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেন, এই অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তানে তারা অবৈধভাবে দখল করা হয়েছে।
2: ভারত পাকিস্তান কে হর মিস অ্যাডভেঞ্চার কা জবাব উসকি কল্পনা সে কহিন অধিক কঠোর তরিকে সে দেনে কি ক্ষমতা রাখতা হয়। और मैं इस मंच से यह साफ संदेश देना चाहता हूं, भारत की संप्रभुता की ओर बढ़ने वाला हर नापाक कदम का यही अंजाम होगा। साथियों, हमारा इंटेंशन साफ है कि अब पाकिस्तान से कोई बात नहीं होगी, और अगर बात होगी तो सिर्फ

0: पीओके पर ही बात होगी, जो कि भारत का हिस्सा है, जिस पर पाकिस्तान ने अवैध तरीके से कब्जा किया था।
1: দিল্লি সরকার দিল্লি মহিলা কমিশন এবং দিল্লি সংখ্যালঘু কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে লতা গুপ্তার নাম ঘোষণা করা হয়েছে। শ্যাম বালা, মালতী ভার্মা, লতা সৌদি, সন্দ্রিকা শর্মা ঝা এবং রেণু ভাল্লাকে এই কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে নির্মল জৈন দিল্লি সংখ্যালঘু কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন। কুলদীপ সিং ও মোহাম্মদ হারুন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, এই দুটি কমিশন গঠনের লক্ষ্য হল নারীর অধিকার, সুরক্ষা এবং ক্ষমতাকে শক্তিশালী করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ ও তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি শৌর্য যাত্রার কথাও উল্লেখ করেন।
2: আজ কার্গিল বিজয় দিবস হে দিন হমে গর্ব সে ভর দেতা হে দিন হমে আপনে বীর জবানোকে অদ্ভুত সাহস কি ইয়াদ দিলাতা হ্যাঁ কার্গিল কি উঁচি উঁচি চোটিয়া কঠিন মৌসম দুশ্মন কি চুনৌতি হর পরিস্থিতি হমারে সৈনিকোকে সামনে থি লেকিন উনকা হৌসলা হর চুনৌতি সে বড়া থা উনহোনে মা ভারতী কি রক্ষা কে লিয়ে আপনা সর্বস্ব অর্পিত কর দিয়া আজ কার্গিল বিজয় দিবস পর মে সবি বীর শহীদো আর বীর সৈনিকো শ্রদ্ধাপূর্বক নমন করতা হুঁ।
1: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দুদিনে একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। রাষ্ট্রসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস জানিয়েছেন, রাষ্ট্রপতি ট্রাম্প কূটনৈতিক আলোচনার বিষয়ে আগ্রহী। ওমান, ইরান এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলি একাধিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। তিনি আরও জানান, ইরানের আক্রমণের বিরুদ্ধে মার্কিন প্রতিরোধী ক্ষেপণাস্ত্র অপ্রতুল এই তথ্যও তিনি খারিজ করে দিয়েছেন। ইরান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তেহরান এই অঞ্চলে আক্রমণ বন্ধ রেখেছে। সম্প্রতি ইরানের আক্রমণে জর্ডনে 3 মার্কিন সেনার মৃত্যু হয়, অপর এক সেনা প্রাণ হারান ইরাকে। ইতিমধ্যে ইরান ও ওমানের মধ্যে তেহরানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থাপনার বিষয়ে কথাবার্তা হয়েছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামীকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। বার্লিনে প্রাইড উৎসব চলাকালীন প্রাণঘাতী হামলায় জড়িত এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। পুলিশের গুলিতে মৃতের নাম আব্দুল বাল্লুত, একজন লেবানিজ বংশোদ্ভূত জার্মান নাগরিক। ঘটনার পর বার্লিন শহর জুড়ে তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে উপকূলের ওপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যার চাঁদপালি এবং রাজ্যের ক্যানিংয়ের মধ্যে দিয়ে দুপুর নাগাদ স্থলভাগে প্রবেশ করবে। অন্যদিকে এর প্রভাবে উড়িষ্যার একাধিক জেলায় লাল, কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। হারারেতে তৃতীয় শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে 35 রানে পরাজিত করে ভারত 3-0 ম্যাচে সিরিজ জিতে নিয়েছে। জয়ের জন্য 193 রানের লক্ষ্য তাড়া করে জিম্বাবুয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে হারিয়ে 157 রান সংগ্রহ করতে সক্ষম হয়। গ্লাসগোতে আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক জয় করেছেন মীরাবাই চানু। তিনি মহিলাদের 48 কেজি বিভাগে মোট 190 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড করেছেন। ভারোত্তোলনে স্ন্যাচ বিভাগে 85 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 105 কেজি ওজন তোলেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মীরাবাই চানুকে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা বলেছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নিয়ম রুখতে আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এটি 2024 সালের মূল আইনের একটি সংশোধনী। গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত এই বিলে অনিয়মের দ্রুত বিচারে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়াও দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করে তুলতে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মন কি বাত অনুষ্ঠানে 136তম পর্বে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কারগিল বিজয় দিবস উপলক্ষে দেশের সাহসী বীর সৈনিকদের স্মরণ করে তিনি বলেছেন, প্রতিরক্ষা উৎপাদন, প্রতিরক্ষা রপ্তানি বা বন্ধু দেশগুলির সঙ্গে রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলিতে ভারত ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী একটি নিরাপদ, সক্ষম ও আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প আরও দৃঢ় করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, ভারত ক্রমাগত তার প্রযুক্তিগত ক্ষমতা শক্তিশালী করছে। তিনি সাম্প্রতিক সময়ে ভারতীয় নৌবাহিনীতে ভারতীয় শৈলীতে নির্মিত INS মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ যুক্ত করার বিষয়টি তুলে ধরেন। এই আধুনিক যুদ্ধজাহাজটিতে ব্যবহৃত 75% বেশি উপকরণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। প্রধানমন্ত্রী একে আত্মনির্ভর ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। চলতি মাসে DRDO-র পিনাক লং রেঞ্জ গাইডেড রকেট সফল পরীক্ষা, কিছুদিন আগে DRDO-র কুশা ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। এর জন্য প্রধানমন্ত্রী ভারতীয় বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অধ্যবসায়ের প্রশংসা করেছেন।
1: मेरे प्यारे देशवासियों, अगर आपसे पूछा जाए कि भारत के कितने तरह के म्यूजिकल इंस्ट्रूमेंट्स हैं, तो आप सोच में पड़ जाएंगे। ऐसा इसलिए क्योंकि हमारे यहाँ बहुत से वाद्य यंत्र और उनसे जुड़ी परंपराएं हैं। इसी तरह का एक इंस्ट्रूमेंट है त्रिपुरा का चोंग प्रेंग। यह वहाँ की ट्राइबल कम्युनिटीज में काफी लोकप्रिय है। बांस से बने इस वाद्य यंत्र में 3 तार होते हैं। इससे निकली धुन बहुत मधुर होती है, जो सरोद से मिलती जुलती है। कुछ वजहों से युवाओं के बीच इसकी लोकप्रियता कम होने लगी थी। ऐसे में सूरज कुमार देव वर्मा जी ने इसे फिर से लोकप्रिय बनाने का संकल्प, आज उनका प्रयास रंग ला रहा है। वे चोंग प्रेंग के साथ ही वहाँ के अन्य पारंपरिक वाद्य यंत्रों पर भी परफॉर्म करते रहे। कोकबोरोक फोक सॉन्ग्स, बाउल सॉन्ग्स, बंगाली फोक उन्हें खूब भाता है। अब मैं आपको एक छोटी सी क्लिप।
0: অনুষ্ঠানে ত্রিপুরার কিংবদন্তি প্রবীণ লোকশিল্পী সূর্যকুমার দেববর্মা বা সৌদাগর দেববর্মা এবং চংপ্রিং বাদ্যযন্ত্রের অনন্যতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এছাড়া ক্যাচ দ্য রেইন, খেলাধুলোয় ভারতের সাম্প্রতিক সাফল্য, কেরলের অক্ষরকন্দু প্রকল্প, বিজ্ঞান অলিম্পিয়াডগুলিতে দেশের তরুণ প্রজন্মের সাফল্য, জম্মু কাশ্মীরে ওয়াগো মাদুর তৈরির শিল্প, স্বসহায়ক দলের সাফল্য সহ আরও বিভিন্ন বিষয় প্রতি মাসের এই অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী। আগরতলার বটদোয়ালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের 136তম পর্ব শোনেন রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু। অনুষ্ঠান শোনার পর রাজ্যপাল বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে মন কি বাত শুধু একটি রেডিও অনুষ্ঠান নয়, বরং দেশের প্রধানমন্ত্রী ও সাধারণ মানুষের মধ্যে এক অনন্য সংলাপের মাধ্যম হয়ে উঠেছে। এ উপলক্ষে গতকাল 13 প্রতাপগড় মণ্ডলের 51 নম্বর বুথে উপস্থিত থেকে স্থানীয় নাগরিকদের সাথে প্রধানমন্ত্রী মন কি বাত শ্রবণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গোমতী জেলার রাধাকিশোরপুর বিধানসভা এলাকার আরকেপুর মণ্ডলের 55 নম্বর বুথের জামজুরিতে আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 136তম মন কি বাত অনুষ্ঠান শোনেন। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন নিজের বিধানসভা কেন্দ্র নলছড়ের 7 নম্বর বুথ এলাকার দুর্লভ নারায়ণ কমিউনিটি হলে মন কি বাত শ্রবণ করেন। ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন লালজুড়ি পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী মন কি বাত দলীয় কার্যকর্ত সাধারণ নাগরিকদের সাথে নিয়ে শোনেন মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। কারগিল বিজয় দিবসের 27তম বার্ষিকী উপলক্ষে রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি ঊনকোটি জেলার কৈলাসহর এবং দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়িতে গতকাল যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে কৈলাসহরের RGM হাসপাতাল সংলগ্ন কারগিল কর্নারে ভারতীয় প্রাক্তন সেনা লীগ ও কৈলাসহর পুর পরিষদের উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কারগিল যুদ্ধে শহীদ বীর সেনানীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং তাদের স্মৃতির প্রতি 2 মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও আসাম রাইফেলস ব্যাটালিয়নের জওয়ানরা শহীদদের সম্মানে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন। জোলাইবাড়িতে বিজেপির উদ্যোগে আয়োজিত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে কারগিলের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মৌন মিছিলে অংশগ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম VVVP 2026 অংশগ্রহণকারী যুবক যুবতীর সঙ্গে গতকাল মত

সময় করেন। ত্রিপুরার পশ্চিম সিপাহী জলঅনুকোটি খোয়াইসহ ছটি জেলায় মাই ভারতের উদ্যোগে কর্মসূচির সরাসরি সম্প্রচার করা হয়। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহর উদয়পুরে গতকাল এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন। ভারতীয় মজদুর সংঘের 72তম প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে গোমতী জেলা কমিটির উদ্যোগে উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত হয় রক্তদান শিবির। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের রানী মীরাবাই চানু দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছেন। তিনি মহিলাদের 48 কেজি ভারোত্তোলন ইভেন্টে মোট রেকর্ড ভাঙা 190 কেজি ওজন তুলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। তার এই অসাধারণ অর্জনে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মীরাবাই চানুকে অভিনন্দন জানিয়েছেন। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ শুনতে পাবেন রাত 7টা বেজে 55 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতমা পরিব বিপূর্ণাদেব বর্মা বাতাইলাইমুং আমজকমুংনি কাংলাই কেসেকেরেং অংমা কাশুনাও তিনি লোকসভা ও পাবলিক এক্সামিনেশনস অ্যামেন্ডমেন্ট বিল নৈ সাই নৈচি দক পেশ খাইয়ানো কেন্দ্রনি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং অব নৈ সাই নৈচি ব্রী বিশিনি কেরং নস নাম ফিরমুং থাংনাই ফার্স্ট সালও কেন্দ্রনি মন্ত্রিসভাও গসিমুং মানজাক অ বিল দায়িত্বমান কুবুইতে ফার্স্ট ট্রেক কোর্ট সংসারানি তৈ আবাই ক্রংজাক রকন মাজরা বেনানি রায়দা তঙ্গু আবনো কারিব হাকতনি আমজকমুং রায়দানো তৈ বস রাইসরাইতে তাং সেপ রুগজাক খাইনানো নাহারৈ তৈ স্রংনাই রকনি থিনাং খাতি নারকনানো নাহারৈ তাং সেপ চেরৈ নাইক্রং নন্দন নীলেকাননি তৈদুলমুং বাই কাইসা টাক ফোর্স সংসারানিব সাকলাইমানি মন্ত্রী বক্রক মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া মান কি বাত পান্দানি ফিলসারা থামচি দক বেরেমনি পান্দাও মানজাখা মন্ত্রীবক্রক কার্গিল বিজয় সালনরগৈ হাকতনি খাকত সেংক্রাক রকন মৈতুখলাই সাকা ভারত হাকতর হামক্রাইনি কতাল কুচুগ সগৈখা মন্ত্রীবক্রক সাকা অ সালন যত বলাইসাও তে হাকতনি খাকতর বিরিন্দিয়া রকনি সামুং কাহাম রকনি ককন মৈতুখলাই মন্ত্রীবক্রক টংকচাং কাহাম তৈ বাইথাং চুকজাক ভারত নামৈ তিসানানো নাহারৈ তৈব ক্রাক খাইনানি বাকি হাকতনি লোকরকন কবখা বসাকা অ বিশিব কাইসা আলাইদা সূর্য বিজয় যাত্রাব যোগালি জাখা শালকিজা সকাং ভারত হাকতনি রুং সেংক্রাক রক ভারত নিজ নামজাক আই এন এস মহিন্দ্রগিরি চবানী জাহাজ নেবা মানে কক্ন বখুর সাকা মন্ত্রীবক্রক বিনি ককনারগমাও অ তালন ডিআরডিউ নি কাহামকে আমজকমুংনি কক্ন বখুর সাকা আবনি বাকি মন্ত্রীবক্রক ভারতনি সই সিনাইতে ইঞ্জিনিয়ারকনি কক্ন বলাইয়ে ককনারেখা
1: मेरे प्यारे देशवासियों अगर आपसे पूछा जाए कि भारत के कितने तरह के म्यूजिकल इंस्ट्रूमेंट्स हैं तो आप सोच में पड़ जाएंगे। ऐसा इसलिए क्योंकि हमारे यहाँ बहुत से वाद्य यंत्र और उनसे जुड़ी परंपराएं हैं। इसी तरह का एक इंस्ट्रूमेंट है त्रिपुरा का चोंग प्रेंग। यह वहाँ की ट्राइबल कम्युनिटीज में काफी लोकप्रिय है। बांस से बने इस वाद्य यंत्र में 3 तार होते हैं। इससे निकली धुन बहुत मधुर होती है जो सरोद से मिलती जुलती है। कुछ वजहों से युवाओं के बीच इसकी लोकप्रियता कम होने लगी थी। ऐसे में सूरज कुमार देव वर्मा जी ने इसे फिर से लोकप्रिय बनाने का संकल्प आज उनका प्रयास रंग ला रहा है। वे चोंग प्रेंग के साथ ही वहाँ के अन्य पारंपरिक वाद्य यंत्रों पर भी परफॉर्म करते रहे। कोक बोरोक फोक सॉन्ग
0: মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া আকাশবাণী নিমন কি বাত পান্দাও ত্রিপুরানি চংপ্রেং তামক্রং সুরজ দেবর মানি ককনব খুশাখা আবনো কারিব বকেস দ্য রেইন থংনি বাবায় ভারতনি হামক্রাই কেরলনি অখর কন্দুক তাংবতাং শৈশিলাম অলিম্পিয়াড হাকতনি শিক্লারকনি কাহামান মারি নখবই জুদা জুদা নাকুকমা বেচেব তুই নকক নারেখা মিয়া আগরতলা বরদোয়ালি কুচুগ্রং নকনি অডিটোরিয়াম মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মন কি বাত পান্দানি ফিলসারা থামচি দগ্ন খনাকা হাস্তে ফা ইন্দ্রসেনা রেড্ডি নালো পান্দা খনামানি উল হাস্তে পাশাকা শালকদংমা রমই মন কি বাত রেডিও নি পান্দা সিমিয়া আব হাকতনি মন্ত্রীবক্রক তাই লুকু রকনি বিশিঙ্গ কাইসা নাংকুকমানি কক সালাইমানি নাম রংমন্ত্রী প্রণজিৎ সিনহা রাইমিয়া উদয়পুর সংসারজাক থৈ ডিমা শিবির চেঙ্গে রেখা ভারতীয় মজদুর সংগনে ফিল্স নি চীন এই সংসামা সালনরগে গুমতি হাঙ্কর কমিটি নি চেতন বাই উদয়পুর নি রাজশ্রী কলাক্ষেত্র ও সংসারজাক অ থৈ ডিমা শিবির খরক নৈরানি কবাং লুকুরক বাইথাং মুসংগৈ থৈ রেখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া সারিগ ভিডিও কনফারেন্সিং নিশা বাই ভিক্সিট ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম নৈ সাই নৈ চিদগ মানজাকনাই শিখলা শিখলি রক বাই ককলাম সালাইখা ত্রিপুরানি সালথাং সিপাহীজলা উনকৌটি তাই খোয়াইন খবুই কায়দক হাঙ্কর মাই ভারতনি চেতন বাই

0: samung batango dadak sidak phunuk jakha songchar jak sikla sikli te bai thang muchungui samung tangnai rok montri bokrok ni kok narak ma khana kha Glasgow Commonwealth Games ho Rani Mirabai Chanu Hakotoni Angai Puila Rangchakni Medal Mankha Bobri Rokni Brichi 4 kg Hilikni Evento Sara Chukuchi Hilikti Shawi Oshokat Mano Rashtrabokrok Yaksu CP Radhakrishnan Te Montri Bokrok Narendra Modi Mirabai Chanu No Kha Kaham Yafarka Tripura Football Association by Naikol Jag Oroni Ulni Division League Football Batelemawo Tripura Sports School Tai Tripura Police Nimiani Thungmung Drongkha Umakanto Mini Stadium O Songsajak O Thungmungo Kaisa Kaisa Gol Khlai Drongo Barok Tabuk No Batibani Koktuma Buskang Dam Nichi Priyo Hasteni Bebak Hankoro Perankogui Watui Wawi Manuhni Hojak Mungrakha No Batibar Naikhung Tini Shalni Shakani Tungmari Tongane Tham Chibri Degree Celsius Ni Ganagini Aichuk Bukhago Khamani Tungmari Tongmani Nichiba Doshomik Sni Degree Celsius Kokbrok Bai Koktuma Porimung Tabuk Joratui Orono Paikha Ulni Koktuma Awai Ingano Shanja Dam Sni Tamai Shoti Brichi Bawo
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর, আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়।

0: অনিন্দিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। কিছুক্ষণের মধ্যে আকাশবাণী ডিগলি কাণ্ডের সমাচার প্রবাদ এবং প্রভাতী সংবাদ, উত্তরবঙ্গ শ্রীলঙ্কাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: ये राशन के 15,000, सब्जियों के 2,000
2: और लाइट बिल के
1: अब 0 रुपए कैसे दूं?
2: ओहो, भूल ही गई थी, अब तो सोलर पैनल लग गए हैं ना, तो जो 4,000 बचे हैं उससे शॉपिंग हो जाए।

এতক্ষণ পর্যায়ক্রমে দিল্লিকাণ্ডের সমাচার প্রবাদ, প্রভাতী সংবাদ এবং উত্তর পূর্বাঞ্চল শ্রীলঙ্কাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা

এতক্ষণ শুনছিলেন আধুনিক গান, শিল্পী ছিলেন রাঘব চট্টোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই ডেইলি কেন্দ্রের হিন্দি সংবাদের অব্যবহিত পড়েই শুনবেন আকাশবাণী মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

তখন শুনলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও করতে সময় বেলা 11:15। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে লাইভ ফোন ইন সুরের বেলা। শ্রোতা বন্ধুরা, এই সময়টাতে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, দূরের এবং কাছের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, আমন্ত্রণ আজকের সুরের বেলাতে। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর ওদের আগ্রহ নিয়ে বসে আছেন প্রিয় অনুষ্ঠানের জন্য। নিশ্চয়ই লিখে রেখেছেন আজকের গানের কলিটা, তো আর দেরি নয়। এবারে বলে দিচ্ছি আমাদের ফোন নম্বর, হচ্ছে 03824295192। এই নম্বরে ফোন করুন এবং শুনুন পছন্দের গান।

0: হ্যালো,
1: নমস্কার দাদা।
0: নমস্কার। শৈবলা থেকে বলছি।
1: হ্যাঁ, শুভেচ্ছা আপনাকে। অনেকদিন পর জানাচ্ছি সুরের বেলার মাধ্যমে, আপনি অনেকদিন পরে এসেছেন, খুব ভালো লাগছে। আর আমি আশুতোষ দেবনাথ

0: ভালো আছেন নূর দাদা?
1: আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আর মনটা আরো ভালো হয়ে গেল হ্যাঁ ফোনটা পেয়ে।
1: একদম।
0: আর আজকে একটা গান শুনিয়ে দিন, বিখ্যাত একখানা বাংলা ছবি প্রেম পূজারী।
1: প্রেম পূজারী, আচ্ছা।
0: আর গানটা হচ্ছে দেবনা তোমায় চলে যেতে, আর গানটি গেয়েছেন মোহাম্মদ আজিজ, ওনার সঙ্গে রয়েছেন মহান শিল্পী আশাজি। আর গানটির দুর্দান্ত রূপ দিয়েছেন মুকুল দত্ত, আর স্বপন জগমোহন সুর দিয়ে সাজিয়ে। দাদা গানটা
1: হ্যাঁ হবে হবে,
0: আর এই গানটা শুনবো আপনাকে নিয়ে, শুনবো প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, জওহরলাল বর্মন মহাশয়, রামতক ভাই, আর লালন ভাই, বাদল ভাই পশ্চিম বাংলার থেকে, আর ত্রিপুরার থেকে শুনবেন অবিনাশ তেলি, বুলটি ভুন, শ্যামলী সিনা, পিন্টু সিনা, বরুণ সূত্রধর, আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবেন।
1: ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি গান, শুনতে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার নবীন্দাদা,
1: নমস্কার।
0: আমি ধর্মনগর থেকে অবিনাশ বলি।
1: কেমন
0: আচ্ছা
1: আছেন?
0: বলেন।
1: হ্যাঁ, আমি
0: হ্যাঁ
1: ভালো আছি।
0: আমি ভালো আছি।
1: আচ্ছা আচ্ছা,
0: তো আজকে একটা বাংলা সঙ্গীত জগতে একটা লোকগীতির মানে বিশেষ একজন শিল্পী নির্মলেন্দু চৌধুরী, ওনার আজকে জন্মদিন। তো ওনার জন্মদিনে ওনাকে অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আর ওনারই কণ্ঠে একটা গান শুনতে চাই, সেই গানটি হলো সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, এই গানটা।
1: আচ্ছা,
0: আর আজকে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি অর্থাৎ একাদশ রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আজকে প্রয়াণ দিবস, ওনাকে অনেক শ্রদ্ধাঞ্জলি জানাই। কারণ উনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের ভারতবর্ষের জন্য, উনি মিসাইল ম্যান নামেও খ্যাত। আর উনি ভারতরত্ন দেওয়া হয়েছিল, ভারতের সর্বোচ্চ সম্মান। তো আজকের দিনে ওনাকে আমরা স্মরণ করি, কারণ উনি 2015 সালে শিলং এ মেঘালয়ের শিলং এ অনুষ্ঠানের মধ্যেই কিন্তু উনার প্রয়াত হয়েছিলেন। আর এই গানটাকে শুনতে চাই, বিশেষ করে অনুপ দা রয়েছেন, প্রেমজিৎ দা রয়েছেন, জহর দা রয়েছেন, আশুতোষ দা, সঙ্গীতা দি, সতপাদি, বুলটি দি, আর রান্ত ভাই, সুশান্ত ভাই, বিশাখা দাস, আর শ্যামলীদি, আর অম্বালিকা, আর এই মুহূর্তে আরো বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন।
1: ঠিক আছে,
0: ঠিক
1: সবার
0: আছে,
1: জন্য আপনার পছন্দের গান পাঠিয়ে দিচ্ছি,
0: ঠিক আছে,
1: শুনতে
0: নমস্কার।
1: থাকুন। হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার।
0: আমি বিলোনিয়া উত্তর সারাসিনা থেকে বিশ্বজিৎ পান।
1: কেমন আছেন?
0: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন?
1: হুম হুম বলো।
0: তো আমাকে আজকে গান শুনিয়ে দিবেন, আজকের দিনটাকে মনের খাতায় লিখে রাখি।

0: আমাদের এখানে আজকে দুদিন মোটামুটি বৃষ্টি হচ্ছে না, মোটামুটি আমাদের খুবই ভালো। আপনাদের এখানে মনে হয় মোটামুটি ভালো?
1: বৃষ্টি ছিটে ফুটে মাঝে মধ্যে হচ্ছে, কিন্তু প্রখর রোদ,
0: হ্যাঁ, প্রচন্ড আজকে দুই
1: প্রচন্ড
0: তিন দিন
1: গরম।
0: রোদ পেয়েছেন স্যার গানটা?
1: হ্যাঁ হ্যাঁ হবে হবে, গান হবে।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এই মুহূর্তে সবাইকে নিয়ে এবং আপনিও শুনবেন।
1: ঠিক আছে, শুনতে থাকুন, গান পাঠিয়ে দিচ্ছি, ভালো থাকবেন।
0: নমস্কার,
1: হ্যাঁ
0: ভালো
1: নমস্কার।
0: থাকবেন, শুভ দিন।

0: হ্যালো
1: হ্যাঁ,
0: হ্যালো,
1: শিল্পীলা থেকে বলছি।
0: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
0: অসিতায় দক্ষিণবঙ্গ হাওড়া জেলা মহাকাশে অসিতায় বলছি।
1: কি নাম বললেন?
0: অসিতায় হাওড়া।
1: কেমন আছেন বলুন।
0: ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হুম হুম
0: আমাকে একটা দেবী বরণ ছবি আসামিতে গাছামছা ওই গানটা শোনা যাবে?
1: কথাটা স্পষ্ট আসছে না।
0: হ্যাঁ, একটু অনেকটা ধূর তো।
1: কোন গানটা
0: ছবির
1: বলছেন?
0: নাম দেবী বরণ।
1: দেবী বরণ।
0: দেবী বরণ, হ্যাঁ।
1: হ্যাঁ, দেবী বরণ।
0: গানটা হচ্ছে গাছামছাম কি হয় কি কি হয় কি হয়।
1: আচ্ছা আচ্ছা, দেখছি।

0: সঙ্গে কেউ আছেন?
1: হ্যাঁ বলুন।
0: সঙ্গে কেউ আছেন?
1: না না না,
0: আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি গান, শুনুন।
1: হ্যাঁ ভালো থাকবেন।
0: আপনি ভালো থাকবেন, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার দাদা,
1: হ্যাঁ নমস্কার।
0: আমি বাদল খটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে।
1: কেমন আছেন?
0: ভালো আছেন দাদা?
1: আপনি কেমন আছেন?
0: আমি একটা গান শুনতে চাই, ছবির নাম হচ্ছে জামাই বাবু,
1: আচ্ছা,
0: শিল্পী হচ্ছে অভিজিৎ আর পালকা ইয়াগনিক। গানটা হলো কাজল করে শ্রাবণ এলো আমার দিকে চায়।
1: দেখছি
0: এই গানটা কি দাদা হবে?
1: দেখছি।
0: ঠিক আছে।

0: হবে।
1: আর এই মুহূর্তে যাদেরকে নিয়ে দাদা গানটা শুনবো, আছেন সঙ্গীতা দেবনাথ, আশুতোষ দেবনাথ, প্রেমজিৎ চক্রবর্তী, দেবজিৎ দাস, বুল্টি দাস, বিশ্বজিৎ পাল, দাদা অনুপ কুমার ভট্টাচার্য, আর আমাদের পশ্চিমবঙ্গের আছেন লালন ঘরামি, বিশ্বনাথ গায়েন, অসিত হায়েস, সেই সঙ্গে দাদা আপনিও গানটা শুনবেন।
0: আমরা তো শুনবো, ঠিক আছে,
1: ভালো থাকবেন, নমস্কার দাদা।
0: হ্যাঁ নমস্কার,
1: নমস্কার।
0: আপনিও ভালো থাকবেন।

0: সরকার আমি রাজের এখন আছে কাজে,
1: হ্যাঁ একটু জোরে
0: কারণ
1: বলুন।
0: হচ্ছে কানে লাগে তো থাকে কাল তো নয় তো আমি কাল তো নয় তো আমি কালো তো নয় তো আমি
1: একটু জোরে বলুন, কিছু শুনতে পাচ্ছি না।
0: কালো ও নয় তো আমি
1: ছবির নাম বলতে পারবেন?
0: ছবির নাম তো জানি বলি হয়েছে খালি গানের মনে কালো ও নয় তো আমি এই গান গান যারে নিয়ে শুনবো এই গান গান প্রথম তো শুনবেন অভিনাথ দাদা আবিষ্কার বোন শুনবেন আসলে অনাথ দাদা চৌধুর কমলিকা বোন আসলে বোন সুবিধা সঙ্গে তাবন শুনবেন আরো আবার তো আমি কোলা জ্বর তারা দেখো আজকে
1: আচ্ছা, গানটা কি কিশোর কুমারের কণ্ঠে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে
0: হ্যালো ও নয় তো আমি আমার
1: ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি, শুনতে থাকুন, ভালো থাকবেন।
0: হ্যাঁ আপনাদের ম্যাচ আর লাগি নমস্কার।
1: নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো, শুনতে
1: হ্যাঁ বলুন।
0: পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
0: হ্যালো, আমি সোনাজি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের তৃণমূল জেলা থেকে। আর প্রথমে আপনাকে নমস্কার জানাই, এবং এই মুহূর্তে যারা আকাশ থেকে ফিরে আসে সবাইকে নমস্কার। আর আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন।
1: হ্যাঁ মোটামুটি ভালো আছি।
0: আর আজকে আমি গান শুনতে চাই। আর বিশেষ করে প্রথমে বলে দিই, আজকের দিনটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন।
1: পাশে পাশে কিছু পাশে অনেক দিনের আওয়াজ শোনা যাচ্ছে, কিছু বুঝতে পারছি না।
0: এখানে একটু বাইরে আছি দাদা, আর এফের মাধ্যমে অনুষ্ঠান শুনছি,
1: আচ্ছা আচ্ছা,
0: তার জন্য
1: তাহলে
0: অবশ্যই শুনছি।
1: হ্যাঁ একটু জুড়ে বলুন,
0: আচ্ছা,
1: একটু জুড়ে বলুন।
0: হ্যালো, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ এবার শুনতে পাচ্ছি।
0: বাইরে আছি আজকে, আর এফের মাধ্যমে অনুষ্ঠান শুনছি।

0: এবং আজকে বিশেষ করে প্রথমে কানাইলাল ভট্টাচার্যী প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তিনি 1931 ইংরেজির আজকের দিনে তিনি প্রয়াত হয়েছিলেন। তারপর আমাদের আব্দুল কালামজি, সত্যি কথা বলতে গেলে উনার মতো কোনো মহান অন না, তিনি দেশের জন্য অনেক কিছু করেছিলেন। তিনি ছিলেন একজন রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং ভারতের কি বলবো অনেক বড় মাপের একজন বৈজ্ঞানিক ছিলেন। তাই আজকের দিনে তাকে জানাই শ্রদ্ধা অঞ্জলি। আজকে আমাকে গান শুনিয়ে দিন, ভারত আমার ভারতবর্ষ।
1: দেখছি নিশ্চয় হবে,
0: সব সবাইকে নিয়ে শুনবো, আর বেশি কথা বলতে পারছি না, একটু বাইরে আছি।
1: আচ্ছা
0: নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার স্যার।
0: নমস্কার।
1: আমি কৈলাসহর ভাগ্যপুর থেকে সজল মালাকার বলছি স্যার।
0: আচ্ছা আচ্ছা, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো স্যার। অনেকদিন পর আজ নূর স্যারের সাথে কথা বলছি। তো স্যার, আজকে একটি গান শুনবো। গানকানির লাইনটা হচ্ছে এরকম: এলে এলি খালি হাতে, যাবে খালি হাতে, লেংটা হয়ে রেমন যাবি সে পারে, সব ছেড়ে ডাক দেনা তারে। এরকম করে গানের লাইনটি। আর আমি যাদেরকে নিয়ে গান শুনবো স্যার, তাদের নাম একটু অনেক দিন

0: হলো, মানে বলা হয়নি। তো আজ একটু নাম বলবো। প্রথমে রয়েছেন শ্রী অনুপ কুমার ভট্টাচার্য এবং অম্বালিকা চক সরি অম্বালিকা ভট্টাচার্য, সুতপা ভট্টাচার্য। আর এই মুহূর্তে যারা আকাশবাণী শুনছেন, সবাইকে নিয়ে শুনবো এই গানখানি। স্যার, এই গানখানি পাওয়া যাবে স্যার?
1: শিল্পীর নাম বলতে পারবেন?

0: হ্যালো, সুরেশবেলা
1: হ্যালো,
0: স্যার, আমি মোহাম্মদ আকসাদুর রহমান বলছিলাম, ধুবড়ি আসাম থেকে।
1: আসাদুর রহমান।
0: জি স্যার।
1: আচ্ছা, কেমন আছেন?
0: দাদা ভালো, আপনি?
1: হুম হুম ভালো আছি।
0: আমি জুবিন গার্গের কণ্ঠে মায়াবিনী গানটা শুনতে চাই, হবে?
1: জুবিন গার্গের গানে এই মুহূর্তে শোনাতে পারবো না, অন্য একটা পছন্দ বলুন।
0: তাহলে আপন হলো পর ছবি থেকে কুমার শানুর কণ্ঠে সবারই কপালে সুখ সয়
1: আচ্ছা
0: না,
1: আচ্ছা,
0: এই শিরোনাম একটা গান আছে।
1: হুম হুম
0: হবে?
1: হ্যাঁ হ্যাঁ হবে।
0: তাহলে আমি গানটা শোনাতে চাই আমার আব্বু এবং আমার আম্মুকে নিয়ে, আমি শুনতে চাই এবং
1: আচ্ছা,
0: আপনাকেও শোনাতে
1: হুম
0: চাই।
1: হুম ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান। শুনুন, ভালো থাকবেন,
0: ঠিক
1: নমস্কার।
0: আছে ভাইয়া।

0: ও দাদা, আজকে একটা গান শুনবো, ছবির নাম হলো প্রতিশোধ, আর গানের লাইনটা হলো, হয়তো আমাদের কারো মনে নেই আমি যে ছিলাম এই গ্রামেতে। গানটা গেয়েছেন কিশোর কুমার।
1: আচ্ছা,
0: হবে তো দাদা
1: হ্যাঁ
0: গানটা?
1: হ্যাঁ হবে।
0: আর আমি যাদের নিয়ে শুনবো, প্রথমত রয়েছেন দাদা আশুতোষ দেবনাথ, রয়েছেন বদি সঙ্গীতা দেবনাথ, ভাই রাবেন্দ্র চাকমা, আর রয়েছেন পিন্টু সিনহা, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা নিয়ে শুনছেন সবাইকে নিয়ে শুনবো দাদা, আপনিও শুনবেন।
1: ঠিক আছে, শুনতে থাকুন, পাঠিয়ে দিচ্ছি, ভালো থাকবেন।
0: ঠিক আছে, রাখছি, নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যাঁ, নমস্কার নেবেন দাদা।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি কৈলাস ও চণ্ডীপুর থেকে বরুণ সূত্রধর বলছি।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কেমন আছেন?
1: হ্যাঁ দাদা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: বলো।

শ্রোতা বন্ধুরা, কত আর গানের মধ্য দিয়ে আমাদের আসরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে। তো সময় জানা দিচ্ছে আসর থেকে বিদায় নিতে হবে। তো যেতে যেতে আবারও সবাইকে আন্তরিক প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।

এতক্ষণ শুনছিলেন লাইভ ফোন ইন সুরের বেলা, আকাশবাণী কৈলাস শহর। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাস শহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, অভিরেশ জানিয়ে দিচ্ছি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বারোটা বেজে 5 মিনিটে শুনবেন যুব অনুষ্ঠান যুববাণী।

12:30 শুনবেন আধুনিক গান। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে বেলা একটায়। 1:05 চিত্রমাল অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছবির গান। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 1:30। 1:40 শুনবেন গজল। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা ২:15 শুনবেন লোকগীতি মনসা মঙ্গল। 2:30 ৩টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, ৩:05 ইংরেজি সংবাদ। এর অববাহিত পরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। ৬টায় গড় গৃহস্থী। ৬:30 শুনবেন মনসা মঙ্গল।

সন্ধ্যা 7টায় আগরতলা কেন্দ্রে ককপরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককপরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন সন্ধ্যা 7:45 এবং 7:55। রাত 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। 8:30 রবীন্দ্রসঙ্গীতের আসর মালঞ্চ। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে 9:00। 9:15 শুনবেন আধুনিক গান। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান 9:30। 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে। 10:10 শুনবেন দেশাত্মবোধক গান। দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ 10:20। 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, সঙ্গে শুনবেন আবহাওয়া বার্তা। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি 10:35। শ্রোতাবন্ধুরা শুনছিলেন পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন জীবন অনুষ্ঠান জীববাণী।

আকাশবাণী কৈলাসহর শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানের শিল্পী মিতালী মুখার্জী।

শ্রোতা বন্ধুরা শুনছিলেন আধুনিক গান শিল্পীরা ছিলেন মিতালি মুখার্জি এবং ভূপিন্দর সিং। শেষ হল আধুনিক গানের আসর আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও করতে সময় বেলা 12:59 হয়ে 50 সেকেন্ড। অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

গানটি শুনলেন সোনু নিগম এবং অনুরাধা পেরোয়ালের যুগল কণ্ঠে। এবারে গানটি শুনবেন কুমার শানু এবং বেলা সালুকের যুগল কণ্ঠে।

ganz schön lin sanu nigam er kaunte shrota bondhura চিত্রমালা অনুষ্ঠানে শুনছিলেন হাম তোমারে হে সনম ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শেষ হলো চিত্রমালা অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে রিলে করে শোনা হচ্ছে আকাশবাণী কলকাতা।

0: আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রশ্নপত্র ফাঁস রোধে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল পেশ করেছে। সংসদের উভয় কক্ষই বেলা দুটো অবধি মুলতবি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ সংক্রান্ত একাধিক আবেদনের আগামীকাল শোনা হবে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণবার্ষিকীতে দেশ তাঁকে স্মরণ করছে। ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর ইউক্রেনের হামলার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমস ভারোত্তোলনে ভারতের মীরাবাই চানু দেশকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন। টানা তিনটি গেমসে সোনা জয়ের রেকর্ড গড়লেন তিনি। রূপো পেয়েছেন ঋষিকান্ত সিং। আসছি বিস্তারিত খবরে। নিট ইস্যুতে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ আজ প্রথমে বেলা ১২টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে বেলা ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে স্পিকার ওম বিড়লা, ভারোত্তোলক মীরাবাই চানু, চানাম্বম ঋষিকান্ত সিং, রাজা মুথু পাণ্ডি এবং প্যারা পাওয়ার লিফটার ঝান্ডু কুমারকে গ্লাসগোতে অনুষ্ঠিত ২৩তম কমনওয়েলথ গেমসে দেশের হয়ে পদক জয়ের জন্য অভিনন্দন জানান।
1: भारत की सुश्री मीराबाई चानू ने वेट लिफ्टिंग की 48 किलोग्राम वर्ग की प्रतियोगिता में स्वर्ण पदक जीता है। इस प्रतियोगिता में श्री ऋषिकांत सिंह चनमबम तथा श्री राजा मुत्थु पांडी ने उत्कृष्ट प्रदर्शन करते हुए रजत पदक जीता है। मैं सदन की ओर से जीतने वाले सभी खिलाड़ियों को इस ऐतिहासिक उपलब्धि पर हार्दिक बधाई तथा भविष्य के लिए शुभकामनाएं देता हूँ।
0: এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করতে গেলে বিরোধীরা ছাত্রদের ওপর পুলিশি পদক্ষেপের প্রসঙ্গ তুললে অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব চলাকালীন অন্য কোনো প্রসঙ্গে কথা না বলতে অনুরোধ করেন এবং বিরোধীদের সহযোগিতা কামনা করেন। শ্রী বিড়লা সতর্ক করে বলেন, সদস্যদের আচরণ সংসদের মর্যাদা ও শালীনতার পরিপন্থী হলে তিনি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
1: मैं कुछ दिनों से माननीय सदस्यों के विहार आचरण को देख रहा हूं। ये सदन की मर्यादाओं के आचरण के अनुरूप नहीं है। मैं फिर आपसे आग्रह कर रहा हूं, ऐसे माननीय सदस्यों के खिलाफ मुझे कार्रवाई करनी पड़ेगी जो सदन की मर्यादाओं परंपराओं को समाप्त करने का प्रयास कर रहे हैं। ये सदन है, सदन की मर्यादा बनाना रखना आपकी जिम्मेदारी है।
0: দুপুর ১২টায় প্রথম মুলতবির পর অধিবেশন শুরু হলে কর্মী ও জন অভিযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল ২০২৬ পেশ করেন।
2: আই রাইজ টু মুভ ফর লিভ টু ইন্ট্রোডিউস দি পাবলিক এক্সামিনেশন ব্র্যাকেট প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬ টু অ্যামেন্ড দি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স বিল
0: বিল পেশের সময় বিরোধী সদস্যরা নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপ নিয়ে পুনরায় আলোচনার দাবি জানান। অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বিলটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিস্তৃত আলোচনার প্রয়োজন, কিন্তু বিরোধী সদস্যরা নিজেদের দাবিতে অনড় থাকলে লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত স্থগিত করা হয়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতি পরিলক্ষিত হয়। বেলা ১১টায় অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন নথি পেশ করেন। কেমিক্যাল ও সার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট পেশ করা হয়। এরপর বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে নিট ইস্যুতে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপ নিয়ে আলোচনার দাবি জানান এবং বিরোধীদের হৈহট্টগোলের জেরে অধিবেশন প্রথমে দুপুর ১২টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয়। জেডিইউ নেতা রাজ্যসভার সাংসদ সঞ্জয় ঝা বলেছেন, পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্সটি মানুষের হস্তক্ষেপ কমাবে এবং প্রযুক্তির সমন্বয় ঘটাবে। সংসদ চত্বরে আকাশবাণী সংবাদকে তিনি জানান, ভবিষ্যতে ত্রুটিমুক্ত পরীক্ষা নিশ্চিত করার জন্য এই কমিটি একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি প্রদান করবে।
3: ह्यूमन इंटरवेंशन कम होना चाहिए। लॉन्ग टर्म सॉल्यूशन क्या है ये तो अभी का होगी, लेकिन परमानेंट ये फुल प्रूफ एग्जाम हो तो जितना टेक्नोलॉजी यूज होगा और ह्यूमन इंटरवेंशन कम होगा उसी से आप फुल प्रूफ एग्जाम की तरफ जाएंगे। प्रधानमंत्री जी ने डे वन से बच्चों के कंसर्न को एड्रेस किया और ये जो टास्क फोर्स बनाया है ये टास्क फोर्स आपको जो भी मैकेनिज्म देगा वो फुल प्रूफ एग्जाम की तरफ जाएगी।
0: বিজেপির সাধারণ সম্পাদক রাজ্যসভার সাংসদ তরুণ চুগ বলেছেন, পরীক্ষার অনিয়ম রোধে প্রস্তাবিত বিলটি

দেশের যুব সমাজ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবিচল অঙ্গীকারের প্রতিফলন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ সংক্রান্ত একাধিক আবেদনের আগামীকাল শোনা হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ এই আবেদনগুলির শুনানির সম্মতি দিয়েছেন। একই সঙ্গে আন্দোলনের সময় আক্রান্ত পুলিশকর্মীদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা পৃথক আবেদনও অন্যান্য তালিকাভুক্ত মামলার সঙ্গে নেওয়া হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ বলেন, সংবিধান দেশের সমস্ত নাগরিকদের শান্তিপূর্ণ আইনসম্মত প্রতিবাদের অধিকার দিয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণবার্ষিকীতে দেশ তাঁকে স্মরণ করছে। তিনি ভারতের মহাকাশ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ডক্টর আব্দুল কালাম মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হিসেবেও পরিচিত। ভারতের প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ যান তৈরির প্রকল্প পরিচালক হিসেবে তাঁর অসামান্য অবদান ছিল। 2015 সালে আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর আব্দুল কালামের প্রয়াণবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির রূপকার হিসেবে অভিহিত করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর যে হামলার খবর পাওয়া গেছে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। সমাজ মাধ্যমে এক বার্তায় আজিজি বলেন, ইরানের ওপর যে কোনো হামলার জন্য ইউক্রেনকে চড়া মূল্য দিতে হবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ইউক্রেনের বিরুদ্ধে ওই জাহাজে হামলার অভিযোগ তোলার পর আজিজি এই মন্তব্য করেন। ওই হামলায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নির্দেশ দিয়েছিলেন বলে সমাজ মাধ্যমে আরাকচি অভিযোগ করেন। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের কারণে প্রায় 3 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দমকলকর্মীরা দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফ্রান্সের ঐতিহাসিক শহর বোর্দোর দিকে আগুন অগ্রসর হওয়ায় প্রায় 2,20,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আটলান্টিক উপকূলের ক্যাপ ফেভিট দ্বীপ আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে দাবানলের কারণে প্রতিবেশী দেশে স্পেনে 75,000-এরও বেশি মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া 30,000 মানুষকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। সিকিম সরকার রাজ্যের ফরেস্ট গার্ড বা বনরক্ষী পদে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের জন্য 20% সংরক্ষণের ঘোষণা করেছে। গ্যাংটকে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গোলে জানান, সশস্ত্র বাহিনীকে নিজেদের মেয়াদ পূর্ণ করার পর অগ্নিবীরদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এই সিদ্ধান্তের লক্ষ্য। গ্লাসগোতে আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক জয় করেছেন মীরাবাই চানু। তিনি ভারোত্তোলনে মহিলাদের 48 কেজি বিভাগে মোট 190 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড করেছেন। চানু স্ন্যাচ বিভাগে 85 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 105 কেজি ওজন তোলেন। 2018 এবং 2022 সালের জয়ের পর 2026 জিতে তিনি টানা তৃতীয়বার কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ের কৃতিত্ব অর্জন করলেন। এদিকে ভারোত্তোলনে ভারত 2টি রৌপ্য পদকও জয় করেছে। পুরুষদের 60 কেজি বিভাগে চানাম্বাম ঋষিকান্ত সিং মোট 264 কেজি ওজন তুলে রৌপ্য জিতেছেন এবং 65 কেজি বিভাগে রাজা মুথুপান্ডি মোট 286 কেজি ওজন তুলে রৌপ্য জয় করেন। বর্তমানে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 4, যার মধ্যে 1টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার বালাসোর এবং রাজ্যের ক্যানিং এর মধ্য দিয়ে বিকেলে স্থলভাগে প্রবেশ করার কথা। এটি সাগরদ্বীপ থেকে 30 কিলোমিটার দক্ষিণে, দীঘা থেকে 70 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে এবং ক্যানিং থেকে 110 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রশ্নপত্র ফাঁস রোধে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল পেশ করেছে। সংসদের উভয় কক্ষই বেলা 2টা অবধি মুলতবি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ সংক্রান্ত একাধিক আবেদন আগামীকাল শোনা হবে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণবার্ষিকীতে দেশ তাকে স্মরণ করছে। ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর ইউক্রেনের হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ইরান হুঁশিয়ারি দিয়েছে।
গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ভারতের মীরাবাই

0: চানু দেশকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন। টানা তিনটি গেমসে সোনা জয়ের রেকর্ড গড়লেন তিনি। রূপো পেয়েছেন ঋষিকান্ত সিং। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। এবারে শুনবেন গজল, শিল্পী চন্দন দাস।

শুনছিলেন গজল শিল্পী ছিলেন চন্দন দাস। শ্রোতাবন্ধুর অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি।

0: Over Bay of Bengal, Indian shooter Isha Singh clinches gold in women's 25-meter pistol event at ISSF World Cup. Manu Bhakar settles for bronze. And with that, we end the midday news.
1: সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন লোকগীতি। প্রথম শিল্পী উত্তম কুমার দাস।

স্বর্গগীতি শুনলেন শিল্পী সুখবিলাস বর্মার কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, শেষ হল লোকগীতির আসর, আকাশবাণী কৈলাসহর।

শুরু হচ্ছে মনসা মঙ্গল গান। আজকের পর্ব পদ্মার বিবাহ। অংশগ্রহণে ধর্মনগর উত্তাখালীর প্রমীলাচন্দ ও তার দল। মনসামঙ্গল গানের জন্য শিল্পী খুঁজছেন? আপনার বাড়িতে বা পাড়ায় মনসামঙ্গল গানের জন্য যোগাযোগ করুন ধর্মনগর উত্তাখালীর প্রমীলাচন্দের সঙ্গে। এই শিল্পী দলের সঙ্গে যোগাযোগ করতে ডায়াল করুন 9612420803 নম্বরে।

পূর্বেতে বসিলা শিব দান্দ্রয় বলিয়া ব্রহ্মায় বেদ পাঠ করেন শাস্ত্রয় অনুসারে, কন্যা দান করেন শিবে মুনি রঘুচরে, যজ্ঞ সমাধান।

সব কথা চিত না যায় কন্ডন সন্ধ্যা যায় বলে পদ্মা জাগায় তখন মুনি বলে রবি আছে না হয় সন্ধ্যাকাল নিদ্রা ভঙ্গ করি পদ্মা না করিলে ভাল কোনো কালে তোমার সঙ্গে আর দেখা নাই সুখে থাকো তুমি।

মনসামঙ্গল গান শুনলেন। পর্ব পদ্মার বিবাহ। অংশগ্রহণে ছিলেন ধর্মনগর উত্তাখালীর প্রমীলা চন্দ, সুবল শীল, দীপেশ দাস, সাধন দাস, ভারতী দাস ও হরেন্দ্র দাস। মনসামঙ্গলের পরবর্তী পর্ব বাণিজ্য খণ্ড। পরিবেশনায় থাকবেন কানু কুমার দাস ও তার দল, বিএসএফ রোড, পানিসাগর।

শুনলেন মনসামঙ্গল। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল আকাশবাণী কৈলাসহর।

0: আকাশবাণী কৈলাস শহর। এবারে পর্যায়ক্রমে রিলে করে শোনা হচ্ছে প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অববাহিত পরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।
1: আকাশবাণী সমাচার কে সাথ মে প্রিয়ঙ্কা অরোড়া।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থির অনুষ্ঠান, 6:30 শুনবেন মনসা মঙ্গল, 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন বাংলা আধুনিক গান, 9:30 শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন দেশাত্মবোধক গান, 10:20 শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:30 আগামীকালের অনুষ্ঠান সূচি জানিয়ে দেওয়া হবে। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা। তো আজ আসর শুরু হরিয়ান, আসরে একজন দাদাবাবু আজকে আইসইন। দাদাবাবু নমস্কার।
1: নমস্কার, আমি রিপন দাস, কৃষি বিজ্ঞান কেন্দ্র শস্য বিশেষজ্ঞ।
0: আচ্ছা, তে আজ কিতা বিষয় নিয়ে আলোচনা করতা দাদাবাবু?
1: আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো সুষম সারের ব্যবহার। অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা শুরু করার আগে আমি একটি অনুরোধ রাখতে চাই, এই আমাদের ঊনকোটি তথা ত্রিপুরা রাজ্যের প্রত্যেক সুনাগরিক বৃন্দদের কাছে। কারণ আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একটা অনুরোধ জানিয়েছিলেন সমগ্র ভারতবাসীদেরকে, বাসীদের কাছে। কারণ এখন আমাদের যে একটা খারাপ অবস্থা, বিশেষ করে সারের যেই অভাব, তো আজকে যেই মূল বিষয়টা, এই বিষয়টা হলো ব্যালেন্স ফার্টিলাইজার, মানে সুষম পদ্ধতিতে যে সারের ব্যবহার বা সুষম সারের যে ব্যবহার, এই ব্যবহারটা কেন, এটাও কিন্তু ভারত সরকার গত মার্চ মাসেই, 2026 মার্চ মাসেই একটা বিবৃতি জানিয়েছিলেন যে আমরা ভারতবর্ষের বিভিন্ন যে জেলা আছে, প্রায় 100-এর উপরে জেলা আছে যেখানে অধিক পরিমাণে ডিএপি এবং ইউরিয়া সার প্রচুর ব্যবহার করা হয়, এবং আমরা অতটুক এটাও জানি যে এই সারগুলিও কিন্তু প্রায় বিদেশ থেকে আসে। হয়তো আমাদের এই দেশে যতটুকু উৎপন্ন হয় এই উৎপাদন কিন্তু আমাদের প্রয়োজনের তুলনায় কম, তো বাকি অংশটুকু বিদেশ থেকে আসে, বাইরের বিভিন্ন দেশ থেকে আসে। তো যেহেতু এখন যুদ্ধ পরিস্থিতি, ওইটা একটা কারণ, ওই যে অবশিষ্ট যে সারগুলি না আসার কারণ একটা, বা আসলে এগুলির দাম অনেক বেশি থাকবে। আরেকটা হলো যেহেতু অতি পরিমাণে, মানে বেশি পরিমাণে কৃষক অলরেডি মানে ব্যবহার করে নিয়েছে, তো এটা এখন একটা একটা এমন একটা পরিস্থিতি হয়েছে, যেমন কোন একটা গাছে যদি ধরুন 1 কেজি সারের প্রয়োজন, আমরা এখানে ওই আগের মতো 3 কেজি বা 4 কেজি বা 5 কেজি সার ডেলি দিচ্ছি। তো এই যে অপ্রয়োজন, এই অপ্রয়োজনটা রোধ করা যায়, বা আমাদের চারপাশে মানে আমাদের আশেপাশে একজন কৃষকের বাড়ির

0: বা তার ঘরের যেই জিনিসগুলি আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলি ব্যবহার করে সারের ওই যোগানটা কমানো যায়।
1: আচ্ছা,
0: তো এই উদ্দেশ্য ভারত সরকার আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র বা বিভিন্ন স্টেটের যেই এজেন্সিগুলি আছে এবং রাজ্য সরকারের যে দপ্তরগুলি আছে প্রত্যেককে একযোগে বলেছে যে এই সুষম সার প্রয়োগের যে সুবিধা এবং প্রয়োজন, এটা যাতে প্রত্যেক কৃষকের কাছে যাতে পৌঁছে দেওয়া যায়। অ্যাকচুয়ালি যে 100 বা 100টা জেলা, বিশেষ করে 100টা জেলা যে চিহ্নিত করেছে যারা এক্সট্রিম লেভেল সার ব্যবহার করে, তো আমাদের কিন্তু পূর্বাঞ্চল কিন্তু এর মধ্যে আসে না, ওই জেলাগুলির মধ্যে আসে না, মানে রেড জোনে আসে না যারা অতিরিক্ত সার ব্যবহার করে। কিন্তু না আসলো, যেহেতু আমরা সবাই কৃষক, আমরা ভারতবর্ষের এই সুনাগরিক, তো আমাদের প্রত্যেককে এই বিষয়ে জানা উচিত,
1: অবশ্যই
0: অবশ্যই আমাদেরও জানানো
1: অবশ্যই
0: উচিত এবং
1: জানানো,
0: আমরাও এই বিষয়ে জানা উচিত যে কিভাবে আমার সারের প্রয়োজন থাকলো কিভাবে আমি অন্য মাধ্যমে আমি সার মাটিতে ব্যবহার করা যায় এবং গাছের উৎপাদন এবং কৃষির যেই ফসল উৎপাদন ওই উৎপাদনটা তাতে ঠিক রাখা যায়,
1: হুম হুম
0: তাতে মাটির গুণমানও ঠিক থাকলো,
1: আবার হইরাম কি তা এক কৃষক ভাইয়ে জানিয়া অন্য কৃষক ভাইরেও
0: পরামর্শ দিতে পারবো,
1: পরামর্শ
0: যেমন
1: তাতে
0: আজকে
1: দেন।
0: অনুষ্ঠানে শুনলাম
1: হ্যাঁ
0: এমন এমন হয়।
1: ওইটাই।
0: তো এখানে আমরা বিশেষ করে দুইটা সারের নাম বলছিলাম, একটা হলো ইউরিয়া আর একটা ডিএপি সার।
1: হুম হুম
0: তো ভারত সরকার চাইছে
1: হুম
0: যে শুধু সার তো হঠাৎ করে বদ্ধ করলো হইতো না,
1: হুম
0: তো মেন উদ্দেশ্য হলো যখন যেখানে যতটুক সার প্রয়োজন
1: হুম
0: অতটুক সার ব্যবহার করা।
1: হুম
0: তো এটার জন্য চারটা পিলার দিছে, একটা হইলো উৎস, মানে আমি সারের উৎস মানে কোথায় থেকে পাইতে পারি,
1: আচ্ছা
0: এটা ইউরিয়া সার হোক বা ইউরিয়া সার হলে এই সারের উৎস আর কি কি হইতে পারে।
1: আচ্ছা
0: আমরা সাধারণত জানি ইউরিয়া সার যেটা আমরা লবণ সারের মতো
1: হুম
0: দেখি
1: হুম
0: বাজার থেকে বা
1: হুম
0: বিভিন্ন স্টোর থেকে আনি,
1: হুম
0: এই ইউরিয়া সারের উৎস আরো অনেক জায়গায় আছে।
1: হুম
0: যেমন আমরা সবাই জানি বাতাসে প্রায় 78% নাইট্রোজেন আছে,
1: হুম
0: আর ইউরিয়া সারের উৎসই হলো নাইট্রোজেন,
1: হুম হুম
0: আর এই ইউরিয়া সার আমরা মাটিতে আবার আবদ্ধ করতে পারি যদি আমরা ডাল জাতীয় শস্য লাগাই,
1: হুম
0: তাহলে এই ইউরিয়া সার আমরা মাটিতে আবদ্ধ করতে পারি।
1: হুম
0: তো এটা একটা পদ্ধতি।
1: হুম
0: আর একটা পদ্ধতি হলো আমরা যত ধরনের সবুজ বিশেষ করে ডাল জাতীয় বা আমরা ধঞ্চা বলি এগুলি আমরা মাটিতে যদি নাঙ্গল দিয়ে যদি মিশিয়ে দেওয়া যায়, যখন আমরা ট্র্যাক্টর বা নাঙ্গল দিয়ে যখন মাটি চাষ করা হয়
1: হুম
0: তখন এই ঘাসগুলিকে বা এই গাছগুলিকে যদি মাটিতে মিশিয়ে দেওয়া যায়
1: হুম
0: তখনও কিন্তু নাইট্রোজেনের অভাবটা দূর হয়।
1: আচ্ছা
0: আর একটা হলো আমরা যদি গোবর,
1: হুম
0: এটা এবার আপনার দেশি গরু হোক
1: হুম
0: বা কোনো জার্সি ক্রস গরু হোক এমনকি ছাগল হোক
1: হুম
0: এমনকি হাঁস মুরগ হোক,
1: হুম
0: ওই ধরনের বা শুকর, ওই বিষ্টাগুলিও আমরা কিন্তু মাটিতে ব্যবহার করতে পারি।
1: আচ্ছা
0: তো
1: আচ্ছা
0: এটাও নাইট্রোজেনের একটা পার্সেন্ট ওইদের মধ্যে থাকে,
1: হুম
0: যার কারণে ওইখান থেকেও আমরা মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারি।
1: আচ্ছা
0: তো এটা গেল উৎস,
1: হুম
0: মানে এই সোর্স যেটা আমরা বলি।
1: হুম হুম
0: এবার হইলো আমি কত পরিমাণ দিব।
1: হুম
0: হ্যাঁ,
1: হুম
0: তো এই পরিমাণটা সাধারণত নির্ভর করে গাছের চাহিদার উপরে।
1: হুম
0: যেমন আমি যদি এখানে ভুট্টা গাছ লাগাই
1: হুম
0: বা আদা হলুদ এগুলি লাগাই,
1: হুম
0: এগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু
1: হুম
0: খাদ্যের প্রয়োজন হয়।
1: হুম
0: তো এগুলিকে আমরা বহির্বাস আমরা হেভি ফিডার বলি, মানে বেশি খায়
1: আচ্ছা
0: এই
1: আচ্ছা
0: গাছগুলিকে আমরা বলি।
1: আচ্ছা আচ্ছা
0: আদা
1: হুম
0: হলুদ
1: হুম
0: ভুট্টা এগুলি খুব বেশি পরিমাণে খায়, এই
1: হুম
0: জন্য মাটিতে এগুলি চাষ করার আগে প্রচুর পরিমাণ সার গোবর
1: হুম
0: এগুলি দিতে হয়।
1: আচ্ছা
0: আরেকটা হলো
1: আচ্ছা মাঝে দিয়ে
0: বলেন।
1: এক কথা কই,
0: হ্যাঁ
1: যদি কোনো কৃষক ভাইয়ে কম দিলা
0: হ্যাঁ,
1: তে ভুট্টার কি তা হইব?
0: না ভুট্টা হইতো না যেমন না,
1: হুম
0: হয়তো ভুট্টার যে ছড়াটা যেটা আমরা কব কই
1: হুম হুম
0: ওই অংশটা হয়তো একটু সরু হইব, মোটা হইতো না, অতটুকু লম্বা হইতো না,
1: আচ্ছা
0: কিন্তু
1: আচ্ছা
0: হইব। হ্যাঁ, যেখানে একটা গাছে তিনটা হওয়ার কথা
1: হুম
0: ওইখানে দেখবেন একটা মোটামুটি ভালোই একটা সাইজ হয়েছে,
1: হুম
0: বাকি দুইটা দেখবেন না খাওয়ার মতো, মানে
1: আচ্ছা
0: একদম
1: আচ্ছা
0: চিকন সরু
1: বুঝছি
0: থাকবো।
1: বুঝছি
0: তো এটাই। আরেকটা হইলো তো আমার এই গাছের চাহিদার উপর একটা হইলো
1: হুম
0: আমি সারটা ব্যবহার করতে
1: হুম
0: হইব,
1: হুম
0: আরেকটা হলো সময় এবং
1: হুম
0: কোথায় আমি ব্যবহার করুন।
1: আচ্ছা
0: সময় হইল সাধারণত আমরা যদি ধান ধরেন আমরা এখন ধানের সিজন,
1: হুম
0: আউশের সিজনও
1: হুম
0: আসতেছে,
1: হুম
0: 2-3 মাস পর আমাদের শাইলের
1: হুম
0: সিজনও থাকবো
1: হুম
0: এই অনুগুটি জেলায়।
1: হুম
0: তো আমরা যদি ধানের দিক দিয়ে আমরা যদি দেখি, তাইলে ধান গাছের সাধারণত এই তিনটা স্টেজে যদি সার দেওয়া যায়
1: হুম
0: এটা হলো একদম উত্তম,
1: আচ্ছা আচ্ছা
0: একদম মানে পারফেক্ট যে পিরিয়ডগুলি আছে
1: হুম হুম হুম
0: তিনটা সময়, এর মধ্যে যদি কেউ মনে করে না আমি একটা বা দুইটা সময় দিব তাও পারফেক্ট।
1: আচ্ছা
0: তাইলে কি ধান চাষের ক্ষেত্রে কেমন হইলো, এটা হলো যখন আমরা মাটি রেডি করলাম
1: হুম
0: আমাদের ধানের যে চারা ওই চারাও উপযুক্ত,
1: হুম
0: আমরা এখন বীজতলা থেকে ধানটাকে ডাইরেক্ট প্রধান জমিতে
1: হুম
0: ট্রান্সফার করুন,
1: হুম
0: মানে লাগামো, তখন লাগানোর ঠিক আগ মোমেন্টে হইতে পারে 2-3 ঘন্টা আগে বা ওই সময়ের মধ্যে
1: হুম
0: আমাদের যে সারগুলি আছে
1: হুম
0: যেমন ইউরিয়া সার বা SSP সার বা পটাশ সার বা জিঙ্ক সার,
1: হুম

0: এই যে সারগুলি আছে, এই সারগুলির মধ্যে ইউরিয়া 50%, আর বাকি সার যত আছে তার সম্পূর্ণ শতাংশ, মানে পুরো 100%,
1: আচ্ছা,
0: ইউরিয়ার অর্ধেক, বাকি সারগুলি সবটুকু সার একসাথে ভালো করে মাটিতে মানে জমিতে ছিটাই দেন, তারপর ধান গাছ লাগান।
1: আচ্ছা
0: এই হইল সময়।
1: আচ্ছা
0: সেই সাথে হইল এবার আমি কোন কোন স্থানে ব্যবহার করুন।
1: হুম
0: তো প্রথম আমরা পুরো জমিতে ছিটাই দিলাম,
1: হুম হুম
0: এই একটা সময় গেল।
1: হুম
0: আর একটা হলো যে বাকি যে ইউরিয়া সারটা থাকবে 50%,
1: হুম
0: ওইটা আমরা দুই ভাগ করে নিব।
1: আচ্ছা
0: লাগানের 25 থেকে 30 দিন,
1: হুম
0: যখন কিছু পাশ কাটে ধানের বাইরে হইব,
1: হুম হুম
0: তখন একবার অর্ধেক ইউরিয়া সার, ওই বাকি 50%-এর অর্ধেক,
1: হুম হুম
0: 25% যেটা থাকবে ওইটাতে আমরা ছিটিয়ে দিব, তারপর একটা বাচ্চা দিব। আর একটা হলো যখন ধান গাছটার ফল বাইরিয়ে আইতেছে, মানে ধানের শীষগুলি বাইরিয়ে আইতেছে, তখন একটা জাস্ট আমরা ইউরিয়া সারটা ছিটিয়ে দিব। যদি কোনো কারণ ওই সময় না দেওয়া যায় প্রথম লাগানোর আগে একটা, আর একটা হলো 25 থেকে 30 বা 35 দিনের মধ্যে যে একটা, এই দুইটাই যদি দেওয়া যায় তাহলে ধান গাছের জন্য একদম পারফেক্ট।
1: আচ্ছা
0: তো এটা গেলো ধানের। তো আরেকটা হলো শুধু সরাসরি সার না, এখন আরেকটা হলো আমরা সুসংগত পদ্ধতিতে এই সার এর ব্যবহার। তো
1: আচ্ছা
0: সুসংগত পদ্ধতিতে হলো এটা, যেমন একজন কৃষকের বাড়িতে গোবর সারও থাকে, গোবর বা ভার্মিকম্পোস্ট থাকে,
1: হুম হুম
0: ইউরিয়া থাকে, অন্যান্য সার থাকে, এই রাসায়নিক সারগুলোর সাথে পরিমাণ মতো
1: হুম
0: জৈব সার,
1: হুম
0: গোবর বা ভার্মি
1: হুম
0: বা পোল্ট্রি ম্যানিউর, এই জৈব সার সাথে সাথে যে বায়ো ফার্টিলাইজার, মানে অণুজীবী যে সারগুলি আছে,
1: হুম হুম
0: যেমন রাইজোবিয়াম বলুন, পিএসবি বলুন, বা এই ফসফরাস সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া, বা পটাশিয়াম সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া, বা সিউডোমোনাস বলুন,
1: হুম
0: এই যে অণু মানে ক্ষুদ্র জীবাণু যে সারগুলি আছে,
1: হুম
0: ওই সারগুলিও যাতে একসাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করা হয়, এটাকে
1: আচ্ছা
0: বলা হয় সুসংগত।
1: আচ্ছা
0: মানে কিছু অংশ আমি রাসায়নিক ভাবে দিলাম,
1: হুম
0: কিছু অংশ আমি জৈব ভাবে দিলাম,
1: হুম
0: আর কিছু আমি উদ্দীপক হিসাবে দিলাম,
1: হুম
0: ওই যে বায়ো ফার্টিলাইজার যেগুলি বললাম,
1: হুম হুম
0: কারণ রাইজোবিয়াম এটা ডাল গাছের গোড়ায়, রাইজোবিয়ামটা যখন ডাল গাছের গোড়ায় এটা বসবাস করবো, তখন বাতাসের যে নাইট্রোজেন আছে ওইটাকে ফিক্স করব
1: হুম হুম
0: রাইজোবিয়ামটা।
1: হুম হুম
0: আবার যদি আমরা ধান গাছে যদি অ্যাজোব্যাকটেরিয়া ব্যবহার করি,
1: হুম
0: ওই অ্যাজোব্যাকটেরিয়ামও কিন্তু আমার নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়।
1: হুম হুম
0: তো ওই অনুঘটকগুলো মাটির মাটিতে মানে সারের উপাদানের বৃদ্ধির জন্য
1: হুম
0: একটা প্রচণ্ড ভালো রোল কাজ করে,
1: আচ্ছা
0: যেটা পরবর্তী সময় পরিবেশ এবং মাটির স্বাস্থ্যের লেগে খুবই ভালো ভালো হয়। আরেকটা হলো আমরা যত কিছু করি,
1: হুম
0: আমরা মাটি পরীক্ষার মাধ্যমে যদি সার প্রয়োগ করা যায়,
1: ও
0: তাহলে কিন্তু সারের
1: আসল কথা কইছো।
0: ব্যবহারের
1: হুম
0: যে প্রয়োজন, ওই
1: হুম
0: প্রয়োজনটা কিন্তু বাস্তবে মানে বাস্তবভাবে রূপান্তরিত হতে
1: হুম
0: পারে।
1: হুম হুম
0: ধরুন মাটি যদি আপনি পরীক্ষা করেন,
1: হুম
0: তাহলে আমার মাটিতে কি পরিমাণ ইউরিয়া সার আছে,
1: হুম হুম
0: কি পরিমাণ ফসফরাস আছে,
1: হুম
0: পটাশ আছে,
1: হুম
0: জিঙ্ক, সালফার বা অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট কি আছে,
1: হুম
0: বা মাটিতে আমার কার্বনের পরিমাণ
1: সকলটা
0: কেমন আছে,
1: আইব একেবারে।
0: সকলতে আইব।
1: হুম
0: তো যেহেতু আমার এখানে টোটাল 11টা প্যারামিটার থাকে,
1: হুম হুম
0: ওই 11টা প্যারামিটার যদি আমরা জানি,
1: হুম
0: তাইলে আমরা কি ফসল লাগামো ওই ফসলের ভিত্তি করে আমরা ওই পরিমাণ সার, হয় সরাসরি রাসায়নিক অথবা সুসংগতভাবে কিছু পরিমাণ রাসায়নিক সার
1: হুম
0: এবং বাকিটা আমরা জৈব সার এবং বায়ো ফার্টিলাইজার, এগুলি দিয়ে আমরা ফসল ফলাইতে পারুন। তো
1: আচ্ছা
0: ভারত সরকারের মেন উদ্দেশ্য হলো যে যেহেতু আমার 100টা জেলায়, বা আমরা সারা ভারতবর্ষের কথাই বলি,
1: হুম
0: যেহেতু আমাদের ইউরিয়া বা ডিএপি সার একটা সংকট আছে,
1: হুম
0: এবং আরেকটা হলো যেহেতু কৃষকের কাছে সুযোগ আছে
1: হুম
0: যে
1: হুম
0: সার ব্যবহার না করেও কিভাবে মাটির উর্বরতা এবং ফসলের উৎপাদন ঠিকঠাক রাখা যায়,
1: হুম
0: ওই সুযোগগুলি যাতে কৃষক লাগায়, এটার জন্য একটা অ্যাওয়ারনেস, এটা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে হতে পারে,
1: হুম
0: বা আমরা অনির্দিষ্টভাবে আমরা বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি বিভিন্ন সময়, তখনও আমরা বলে থাকি।
1: হুম
0: আর আরেকটা হলো সাধারণত যেটা অনেক আগে অনেক মানে আমাদের এই রাজ্য সরকার প্লাস বিভিন্ন দপ্তর, কৃষি দপ্তরও এই বিষয়ে কৃষকদেরকে অবগত করছেন, এটা হলো প্রাকৃতিক চাষ। তো
1: আচ্ছা
0: যেটা হলো গাছপালা এবং দেশি গোবর গোমূত্র, এগুলি দিয়ে বিভিন্ন ধরনের যেই উৎপাদন বায়ো প্রোডাক্টগুলি বানানো হয়, ওই প্রোডাক্টগুলি যদি জমিতে মাটিতে অ্যাপ্লাই করা যায়
1: হুম
0: এবং গাছেও যদি অ্যাপ্লাই করা যায়,
1: হুম
0: তাহলে মাটির উৎপাদন বৃদ্ধি,
1: হুম
0: মাটির
1: হুম
0: স্বাস্থ্য ভালো এবং গাছের রোগ বেরাম এগুলির থেকেও রক্ষা করা যায়। এতে কিন্তু আমাদের যে বিদেশ থেকে যে সারের যে আমদানি
1: হুম
0: ওইটাও কম হয়ে যায়,
1: হুম
0: এবং আমরা যে অর্গানিক অর্গানিক বলে একটা
1: হুম
0: স্লোগান দিই
1: হুম
0: যে জৈব চাষ করুন,
1: হুম
0: স্বাস্থ্য ভালো থাকবে
1: হুম
0: বা পরিবেশ ভালো থাকবো,
1: হুম
0: ওই ব্যাপারটা কিন্তু ভালো থাকে। কারণ
1: আচ্ছা
0: আজকাল আমাদের এই বিশ্ব পরিস্থিতি বা জলবায়ু বা পরিবেশ বা আমাদের স্বাস্থ্য, এগুলি কিন্তু ডাইরেক্ট কিন্তু একজন কৃষকের হাতে।

0: আমরা শুধু কলকারখানাকে দোষ দিলে হবে না,
1: হুম
0: একজন কৃষকের হাতেই আছে পরিবেশ, স্বাস্থ্য
1: হুম
0: এবং বিশ্ব শান্তি সবকিছু রক্ষা করার জন্য। তো
1: আচ্ছা
0: যার কারণে ভারত সরকার, রাজ্য সরকার এবং বিভিন্ন কৃষি দপ্তরগুলি বা কৃষি বিজ্ঞান, আমরা কৃষকদেরকে অবগত করছি যে আপনারা এই এই বিষয়ে এইভাবে আপনারা চাষ করুন, যেহেতু আমাদের সারের ব্যবহার আপনারা অনেক মানে অনেক বছর যাবৎ করে আসতেছেন,
1: হুম হুম
0: কিন্তু একবার আপনারা এইভাবে দেখুন। কারণ
1: হুম
0: অনেক সময় তো আমরা দেখতাম
1: হুম
0: যে সার ছাড়াও নাকি ফসল হয়,
1: হয় হ্যাঁ
0: ঠিক কি না,
1: হুম
0: ফসল হয়।
1: হুম
0: আরেকটা হলো বিভিন্ন এখন টুলস বেরিয়েছে, টুলস মিনস আমরা যদি বলি বিভিন্ন যন্ত্রপাতিও না,
1: হুম
0: বা
1: হুম
0: যন্ত্রপাতির মতোই,
1: হুম
0: যেমন ধান গাছ বা ভুট্টা গাছ বা কুশের গাছ।
1: হুম
0: তো যেহেতু আমাদের এই ঊনকোটি জেলাতে আউশের পরিমাণ কম হলেও শাল কিন্তু 100% হয়,
1: হুম হুম
0: শাল ধান
1: হুম
0: যেটা আমরা আমন ধান বলি, এখানে লিফ কালার চার্ট আছে। লিফ কালার চার্ট মিন্স এটা, যেহেতু ধান বা উদ্ভিদের পাতার রং সবুজ হয়,
1: হুম
0: এরকম লিফ কালার চার্টও 4 বা 6 রকম এই পাতার যে সবুজ কালার, ওই রঙের কিন্তু 6 ধরনের পাতা বা স্ট্রিপ থাকে।
1: আচ্ছা
0: জাস্ট পাতাগুলির সাথে আপনি স্ট্রিপগুলি মিলাতে হয়।
1: হুম হুম
0: মানে যদি এটা ডার্ক গ্রিন হয়, মানে
1: হুম
0: যদি একটা খুব সবুজ হয়,
1: হুম
0: তার মানে বুঝতে হবে আপনার ধানের মাটিতে বা ধানের জমিতে নাইট্রোজেন পরিমাণ ভালো আছে, আপনার কোনো ধরনের ইউরিয়া সার বাইর থেকে দিতে হইতো না।
1: দিতে লাগতো
0: আর
1: না।
0: যদি ওই যে 6টা অংশ আছে, 6টার সাথে মিলিয়ে যদি দেখেন
1: হুম
0: যে আমার একটু ফ্যাকাশে বা কম
1: হুম হুম হুম
0: কি বলে সবুজ ভাবটা কম,
1: হুম হুম
0: তখন সার দিতে হয়। ওই স্ট্রিপের মধ্যে ওই দাগ অনুপাতে লেখা থাকে কত কেজি সার আপনাকে প্রয়োগ করতে হবে। তো এটার জন্য আপনার গাছের যে বৃদ্ধ পাতা, এটা নিলে হয় না, সাধারণত ইয়াং যে পাতাগুলি আছে
1: হুম হুম
0: বা মাঝারি বয়সের যে
1: হুম
0: পাতাগুলি আছে, ওই 4-5টা পাতা, মানে একটা জমিতে মোটামুটি 15-20টা যদি স্যাম্পল
1: হুম
0: আমরা যদি এভাবে যদি লিফ কালার চার্ট সাথে মিলিয়ে নেই,
1: হুম
0: তাইলে আমরা বুঝতে পারি যে কত পরিমাণ ইউরিয়া সার লাগতে পারে। এটা বিশেষ করে ধানের ক্ষেত্রে,
1: আচ্ছা
0: এবং ধানের ক্ষেত্রে এটা খুবই উপযোগী। আমরা চেষ্টা করুন, যেমন আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে তো আমরা কিছু এরকম লিপ কালার চার্ট টুলস এনেছি,
1: হুম
0: তো আমরা ওইগুলি সাইলের আগে আমরা কৃষকের বিভিন্ন প্রোগ্রাম বা ইন্ডিভিজুয়াল কিছু কৃষকের হাতে আমরা এটা দিয়ে দেবো, যাতে কৃষকরা নিজেই যাতে জমিনে গিয়ে ওই চার্টের সাথে মিলিয়ে যাতে বুঝতে পারে আমার জমিতে ইউরিয়া সার আদৌ লাগবে কিনা।
1: হুম
0: তো আমরা চেষ্টা রাখছি আমাদের কৃষক আমাদের এই ধরনের কথাবার্তার সাথে একমত হবেন, এবং আগামী দিনও কৃষি এবং পরিবেশের জন্য ওনারও কিছু হলো চিন্তা করবেন। শুধু অফিসিয়াল বা শুধু সরকার কেন চিন্তা করবে, একজন
1: হুম
0: কৃষকের একজন দায়িত্ব আছে
1: অবশ্যই
0: যে
1: অবশ্যই
0: আমাদের পরিবেশ, স্বাস্থ্য এবং বিশ্ব যে পরিস্থিতি, ওই
1: হুম
0: পরিস্থিতির হাতও আমাদের হাত আছে, আমাদের কৃষক ভাই বোনেদের।
1: হুম
0: যেহেতু ভারত সরকারের যে একটা লক্ষ্য বিকশিত ভারত 2047-এ তৈরি করতে হবে, তো এই বিকশিত ভারতে আমি মনে করি কৃষকের ভূমিকা সবচেয়ে বড় বেশি।
1: হুম
0: ইন্ডাস্ট্রি তো থাকবেই,
1: হুম
0: কিন্তু কৃষকের কাছ থেকে যদি কাঁচামাল না যায়, তাহলে ইন্ডাস্ট্রিগুলি চলবে না।
1: হুম
0: এটা হতে পারে, এটা ধান বলুন, গম বলুন,
1: হুম
0: চা বলুন, বা বিভিন্ন ধরনের পাট শিল্প বা বিভিন্ন যে র মেটেরিয়ালগুলি আছে
1: হুম
0: এগুলি বলুন, কৃষকের ভূমিকা সবচেয়ে বেশি। এই জন্যেই কৃষককে আমরা অন্নদাতা বলি, অ্যাকচুয়ালি কৃষক আমাদের অন্নদাতা, এবং
1: তারা তো একেবারে হাতে কলমে কাজ করে,
0: একদম মানে
1: তো
0: কৃষক
1: তারা
0: আমাদের মেরুদণ্ড,
1: অভিজ্ঞতা আরো বেশি।
0: আরো বেশি ওনারা কৃষকরা জানেন।
1: আপনারা দাদা বাবুরা পড়াশোনা করছেন মানে এটা নিয়ে ঘাটাঘাটি করা, কিন্তু তারা তো হাতে কলমে সারাক্ষণ।
0: সারাক্ষণ, এবং তারা জন্মগত ভাবে
1: হ্যাঁ
0: এই এই যে কৃষিকাজটা বা
1: হুম
0: প্রয়োগটা,
1: হুম
0: ওনারা জন্মগত ভাবে
1: হুম
0: ওনাদের রক্তের প্রত্যেকটা বিন্দুতে আছে।
1: হুম
0: কারণ পূর্বপুরুষ থেকে
1: হুম
0: যদি বলুন
1: হুম
0: 4-5 জেনারেশন থেকে
1: হুম হুম
0: কৃষিকাজ
1: হুম
0: হয়ে
1: হুম
0: আসছে না,
1: হুম হুম
0: ওনারা সব
1: অবশ্যই
0: জানেন।
1: হুম
0: একসময় তো আমরাও শুনেছি যে ধান খেতে সার দিতে হয় না
1: হুম
0: বা সারে দিতে হয় না,
1: হুম
0: শুধু গোবর বা এমনি দিলে নাকি জমিনে ফসল হয়।
1: হয়তো তারার কাছেও এমন কোন টেকনিক বা এমন কোন উপায় আছে।
0: না, এমন কোন অ্যাকচুয়ালি টেকনিক না,
1: হুম
0: এটা সময়ের সাথে একটু বিবর্তন হয়ে গেছে। যেমন আমরা একটু আগে বললাম প্রাকৃতিক খেতি,
1: হুম
0: দেশি গরুর গোবর
1: হুম
0: আর গোমূত্র, যদি এই দুইটা জিনিস থাকে একজন কৃষকের ঘরে, যদি দেশি গরু থাকে
1: হুম
0: একটা বা দুইটা,
1: হুম
0: আমি মনে করি যদি একটা দেশি গরু থাকে
1: হুম
0: আর ওই কৃষকের যদি 2 কানি জমি থাকে,
1: হুম
0: এই এবার সবজি করুক আর ধান করুক বা যেই ফসলে করুক,
1: হুম হুম
0: যথেষ্ট। কারণ একটা দেশি গরুর গোবরের যেই পরিমাণ মানে আমরা অনুজীবী বলি, যেগুলি মাটির জন্য ভালো,
1: হুম
0: তো মাটির জন্য ভালো মিন্স মাটির স্বাস্থ্য ভালো এবং ফসল ওই মাটির থেকে তার যে প্রয়োজনীয় খাদ্য এটা নিতে পারে,
1: হুম
0: যেই গুণাগুণ আছে
1: হুম
0: সেটা কিন্তু অন্য মা জার্সি বা অন্য গরুর গোবরের কিন্তু এটা নেই।
1: আচ্ছা
0: শুধু একটা দেশি গরুর গোবর বা গোমূত্র যেই পরিমাণ মানে ভালো উপাদানগুলি আছে,
1: হুম
0: এই উপাদানগুলো কিন্তু অন্য ক্রস বা জার্সিগুলিতে সেই পরিমাণ নেই। তাহলে কৃষকরা জানেন
1: হুম
0: যে
1: হুম
0: শুধু দেশি গরুর গোবর গোমূত্র বা এগুলি দিলে হয়, কিন্তু
1: হুম
0: একসময় হতো,
1: হুম
0: এখন দেখা গেছে বিভিন্ন পরিস্থিতির কারণে

0: হয়তো কৃষকতার ওই কৃষি এই কাজের অংশ কিছুটা কমিয়ে নিয়েছেন, বা ছেলে মেয়েদের হয়তো বিভিন্ন জায়গায় কর্মসংস্থান পেয়ে গেছে, সেটা
1: হুম
0: চাকরি
1: হুম
0: হোক
1: হুম
0: বিজনেস হোক,
1: হুম
0: তার
1: হুম
0: কারণে কৃষি কাজটা ওনারা একটু ছোট করে নিয়েছে, যার
1: একেবারে
0: কারণে
1: সত্যি কথা।
0: যার কারণে ওইগুলি আমরা নিজেরাই মানে ভুলার চেষ্টা করি না, এগুলো আপনা আপনি আমরা ভুলে গেছি,
1: হুম হুম
0: কিন্তু এখন আবার সময় এসেছে, এই 2026
1: হুম
0: আবার সময় এসেছে আমাদের পুরনো সেই যে সৃষ্টি আমরা যে ব্যবহার করেছি
1: হুম
0: ওইগুলি আমরা আবার পুনরুদ্ধার করে আবার আমরা এগুলি মাটিতে ব্যবহার করে কৃষি পরিবেশ এবং মানুষের বা মানব সভ্যতার স্বাস্থ্য এগুলি আমরা আবার ফিরিয়ে আনার জন্য অঙ্গীকারবদ্ধ রাখছি যে এগুলি হবে আগামী দিনে। আবার কৃষকরা পুনরায় সেই দেশি গরুর গোবর গোমূত্র বা বিভিন্ন গাছের পাতা লতা, যেটা নিম পাতা বলুন বা আতা ফলের পাতা বলুন, আবার সেগুলি আমরা ব্যবহার করবে কৃষকের, আমরা
1: অবশ্যই
0: আশা রাখবো।
1: অবশ্যই।
0: শুধু জৈব চাষ নয়, এখন তো হলো যে সুসংগত যেটা বললাম একটু রাসায়নিক সার, সাথে সাথে এগুলিও দেওয়া,
1: হুম হুম
0: যে জৈব জৈবিক যে উপাদানগুলি আছে এগুলিও দেওয়া,
1: হুম
0: তো এতে কৃষকেরও যেমন উৎপাদন উৎপাদনের যে দাম,
1: হুম
0: কারণ আমরা যদি কোনো কিছু উৎপাদনের আগে যদি ইনভেস্ট করে নিই,
1: হুম হুম
0: ধরেন আমি বাজার থেকে সার বিভিন্ন ওষুধ কিনে নিলাম,
1: হুম
0: তো এখানে যদি আমি আগের থেকে 1,000 টাকা যদি ইনভেস্ট করে নিই,
1: হুম
0: কিন্তু ওই টাকাটা যদি পরবর্তী সময় না আসে
1: হুম
0: ফসল তোলার
1: হুম
0: পর, তাহলে এটা কৃষকের লস।
1: হুম
0: আর যদি আমি যদি শুরুতে যদি আমি কম টাকা ব্যবহার করি
1: হুম হুম
0: এবং পরবর্তী সময় আমি যদি বেশি টাকা ইনকাম বিক্রি করতে পারি,
1: হুম
0: তাহলে আমার পুরোটাই লাভ।
1: হুম হুম
0: তো এটা কিন্তু ডাইরেক্টলি কৃষক বেনিফিট হবে, এটা আমরা আশা রাখছি। এবং আগামী দিনে আমাদের এই ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক খেতি এবং আমাদের যেই সুষম সারের ব্যবহার, এইগুলি আমরা আগামী দিনে কৃষক অবগত হবেন এবং এগুলি মেনে চলবেন, এবং আমরাও কৃষককে আরও খুব কিভাবে ওনারা এটাকে অ্যাডপ্ট করতে পারে, নিজেদের মধ্যে এটা মিলিয়ে নিতে পারে, আমরা সেই বিষয়ে অনেক ধরনের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা বা হাতে কলমে কোনো ধরনের যদি এরকম থাকে, আমরা অবশ্যই ওই ডেমনস্ট্রেশনগুলি অবশ্যই কৃষকের মধ্যে আমরা তুলে দেব।
1: আচ্ছা,
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

0: প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষানো কি খুশহালি অরুণ কি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লগাতার প্রয়াসরত হয়।

এতক্ষণ শুনলেন কিষাণবাণী, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন মনসা মঙ্গল।

মনসা মঙ্গল গানের আজকের পর্ব বাণিজ্য খণ্ড। অংশগ্রহণে কৈলাসহর জগন্নাথপুরের জয়লক্ষ্মী দাস এবং সহশিল্পীরা।

0: মনসা মঙ্গল গান শুনলেন। অংশগ্রহণে ছিলেন কৈলাসহর জগন্নাথপুরের জয়লক্ষ্মী দাস, আদিত্য দেবনাথ, অর্পণ দাস, দীপেশ শব্দকর, সরস্বতী শীল, কৌশিক মালাকার এবং মায়ারানী দাস।
1: এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30 মিনিটে।
0: মনসা মঙ্গলের পরের পর্ব ডিঙ্গা বন্ধন।

এতক্ষণ শুনলেন মনসা মঙ্গল, আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ।

আকাশবাণী আগরতলা, শারিক আহম তাবুক চেঞ্জাব, তিনি সারকনি কক্রক পান্দা, তিনি টাংশাল পান্দান পুলেওনে খানামানে আসু আসুনি খাতঙ্গ পান্দা, তিনি নেও পান্দাব কেন কথমা খানামানে কয়াই কেন্দ্রানি কেন কথমা বিনি বেখাক পুইলা সাহিক নারমানে সুখিনী দেব বর্মা হাকে খানাবাইদি আজও এসে খাতো পান্ধাব কয়াই কেন্দ্রায় কেরেঙ্গ তুমি বেখাক পুইলা

আশুকরা আশুয়া চনি খাতং পান্ডব তিনি ক্যারঙ্গতমা খানাকা কোয়াই কেন্দ্রানী মিনি বেখাক পইলা সাউই খানারাকা সুখিনী দেববর্মা আশুয়া চনি খাতং পান্ডা তিনি আশুকরা তিনু তাবখানাবাইদি সুবুদ দেববর্মানী খরঙ্গ জাদুনি রেসাপং

বলম রে তোর ক্ষমা বোথা হাকে রাই ফুরু থাকে খসা না বগে সামনা লগি মনে আছে খুব

0: مسك نوك بلاك توكا مالك المسلم سوكا أنا لا تبالي قط مرنا سبنا سبناك سبنا سلامك هنا
1: আসুক যারা যাদুনের সম্মুখনাকে সুবোধ্য প্রমাণিক খরঙ্গ তাবা খানবাদী খানানি কক্র পান্ডানা হয় বেদাঙ্গ্র খানা পুংনি দাম তক্তময় নিশ সতীব খানামন্ন হায় খরং পান্ডা দিবর দাম চিনেব খানামন্ন পুল্যাব লেনামানে জোর তাংবতিনি কক আমি আগলো রেখা দেব ব্রহ্মানী জাদুনির সামু দিবর দাম চিনতেময় চিবা সতীব খানামন্ন জাদুনি বাতিলামের সামুঙ্গ হেমন্ত্র দেব্রহ্মা তাই মালবতী দেব্রহ্মণী রেসামুং আপনি আগলো অর্পণা দেব্রহ্মণী রেসামুং সারিকনি পান্ডাব পুলেওনে খানামানে কগ্রবনি পান্ডাব পুসরাই দেব্রহ্মণী বাইথ্যাং সিজাক কগ্লব আমনি যাগুলো খানামানে মধুসূদন দেব্রহ্মণী বাইথ্যাং সিজাক কথমা পোসা আমনি যাগুলো যাদুনের সামু খানামানো আগন্তি দেব্রহ্মণী খরাঙ্গ খানাবাই খানানি কগ্র পান্ডানি আয়বতাং রোগ আকাশবাণী আগরতলা অবনন্দ পাইখা তিনি হরনি কগ্র পান্ডা যতন হরকাহাম

ককবরক অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেট ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতুবি। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করে সরকার। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। সিটের পঞ্চম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছে শীর্ষ আদালত। E20 প্রকল্পের লভ্যাংশ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি পাচ্ছেন বলে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া কন্টেন্টের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন মন্ত্রী। সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 60% কমেছে। বাণিজ্যিক জাহাজ MV ওমরফিতে আক্রমণের ফলে ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশমন্ত্রক এদেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে কড়া বার্তা দিয়েছে। ISSF শুটিং বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দফায় দফায় ব্যাহত। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে গেছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করে সরকার। এই বিলে 2024-এর সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন। এই বিলে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও প্রস্তাব রয়েছে এতে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে বিলে। তৃতীয়বার মুলতবি হওয়ার পর বিকেল 5টায় লোকসভার অধিবেশন বসলে প্রিসাইডিং অফিসার কৃষ্ণা প্রসাদ টেনেটি বিল নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন। যদিও বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের FIRও প্রত্যাহারের দাবি জানান। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেন, কংগ্রেস এবং বিরোধী দলগুলি বিল নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে না। দেশের যুবদের স্বার্থ ও ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত এই বিল নিয়ে আলোচনা চলতে দেওয়ার জন্য বিরোধী সদস্যদের কাছে আর্জি জানান তিনি।
1: यहाँ चर्चा को रोकने के लिए ये नारेबाजी क्यों कर रहे हैं, मुझे ये समझ में नहीं आ रहे। ये तो युवाओं का पूरा इस पर नजर है और इतना इंपॉर्टेंट बिल, पब्लिक एग्जामिनेशन प्रिवेंशन ऑफ आंसर मीन्स जैसे बिल को चर्चा के लिए रोकना, ये बहुत गलत भेज रहा है।
0: চিৎকার চেঁচামেচি চলতে থাকায় অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। এদিকে রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। চতুর্থবার মুলতুবি হওয়ার পর উচ্চকক্ষের অধিবেশন ফের বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জাতীয় গৌরব অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন, কিন্তু বিরোধী সাংসদদের প্রতিবাদ বিক্ষোভের জেরে ব্যর্থ হন তিনি। পরে সভার কাজ দিনের মতো মুলতুবি করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বিরোধী দলগুলির আচরণের তীব্র নিন্দা করে বলেছেন, তারা সংসদের কার্যক্রমে বাধা দিচ্ছে।

একাধিকবার অনুরোধ সত্ত্বেও কংগ্রেস কোনো সহযোগিতা করছে না। সংসদের বাইরে কংগ্রেস নেতারা তাদের কথা বলতে অনুমতি দেওয়ার দাবি জানাচ্ছেন, অথচ সরকার তাদের আলোচনায় অংশ নেওয়ার আবেদন জানালে তারা কর্ণপাত করছেন না। বিজেপি সাংসদ কাঙ্গনা রানাওয়াত ইচ্ছাকৃতভাবে সংসদের কাজে ব্যাঘাত ঘটানো এবং আইন প্রণয়নের প্রক্রিয়া ব্যাহত করার জন্য বিরোধী দলগুলির সমালোচনা করেছেন। সংসদ চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনার বিষয়বস্তু যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, বিরোধী দলগুলি সংসদকে সচল রাখতে আগ্রহী নয়। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে লখনৌ রেঞ্জের পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস কিরণের নেতৃত্বে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ রাজ্য সরকারকে সিটের 5ম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছেন। 2 সপ্তাহের মধ্যে এই বিশেষ তদন্তকারী দলকে তাদের প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে জানান, চলতি মাসের 25 তারিখে দেওয়া আদালতের পরামর্শ মেনেই এই সিট গঠন করা হয়েছে। দলে রয়েছেন ডিআইজি র্যাঙ্কের এক আধিকারিক, একজন সিনিয়র এবং অতিরিক্ত পুলিশ সুপার। অনুদানের তছরূপে সিবিআই তদন্তের দাবিতে একগুচ্ছ আবেদনের আজ শুনানি হয় সর্বোচ্চ আদালতে। এদিকে অনুদান তছরূপ মামলায় উত্তরপ্রদেশের বিশেষ আদালত ধৃত 8 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 14 দিন বাড়িয়েছে। আজ তাদের ভার্চুয়ালি আদালতে তোলা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সিআরপিএফ এর প্রতিষ্ঠা দিবসে বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে উপরাষ্ট্রপতি বলেন, দেশের ঐক্য, অখণ্ডতা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সিআরপিএফ সাহস, অটল নিষ্ঠা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা থেকে শুরু করে কঠিন পরিস্থিতিতে নাগরিকদের পাশে দাঁড়ানো সিআরপিএফ সর্বদা দেশকে অগ্রাধিকার দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সিআরপিএফ এর অদম্য নিষ্ঠা, আত্মত্যাগ এবং কর্তব্য নিষ্ঠা প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইথানল মিশ্রিত পেট্রোল E20 প্রকল্পের লভ্যাংশ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি পাচ্ছেন বলে একাধিক ডিপফেক ভিডিও এবং এআই নির্মিত কন্টেন্ট সমাজ মাধ্যমে ছড়ানোর অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন মন্ত্রী। তাকে জড়িয়ে অবমাননাকর ভিডিও, এআই দিয়ে তৈরি কন্টেন্ট প্রকাশের অভিযোগে মেটা, গুগল LLC, এক্স সহ বিভিন্ন সমাজ মাধ্যমের বিরুদ্ধে মামলা করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অনুমতি দিয়েছে বম্বে হাইকোর্ট। তার দাবি, এই পোস্টগুলোতে তাকে এবং তার পরিবারকে অযথা জড়ানো হয়েছে। এই ধরনের ভুয়ো কন্টেন্ট ছড়িয়ে পড়া রুখতে আদালতকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 7% কমেছে। ব্রেন্ট ক্রুডের হিসেবে দাম অন্তর্বর্তী লেনদেনে 7.9% কমে ব্যারেল প্রতি $89.11 নেমেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI এর পরিসংখ্যান অনুযায়ী অপরিশোধিত তেলের দাম 6.9% কমে ব্যারেল প্রতি $83.14 দাঁড়িয়েছে। ইরান জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক অভিযান বন্ধ রাখলে তারাও নতুন করে হামলা চালাবে না। এর ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং কূটনৈতিক সমাধানের আশা জোরদার হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে এই উল্লেখযোগ্য পতন। বাণিজ্যিক জাহাজ MV ওমরফিতে আক্রমণের ফলে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক আজ ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ডক্টর আলেকজান্দ্রা পোলিশচুককে তলব করে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এ ধরনের হামলার কড়া নিন্দা করেছে। যুদ্ধের প্রতিকূল প্রভাব সামুদ্রিক যাতায়াত, স্বাধীনভাবে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর পড়ছে বলে উল্লেখ করা হয়েছে। এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের এই কড়া বার্তা ইউক্রেন প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে রাষ্ট্রদূতকে। চীনের হ্যাংঝৌতে আয়োজিত ISSF শুটিং বিশ্বকাপে আজ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং স্বর্ণপদক জয় করেছেন। প্যারিস 2024 অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরকে পেছনে ফেলে তিনি এই পদক জয় করলেন। 21 বছর বয়সী এশা ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে 40টি লক্ষ্য হিট করেন। অন্যদিকে মনু ভাকের এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়ে ভারতের জন্য একই সঙ্গে 2টি পদক জয়ের কৃতিত্ব নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এশা সিং ও মনু ভাকেরকে অভিনন্দন জানিয়েছেন। দুবারের অলিম্পিক সাঁতারু সজন প্রকাশ চলতি কমনওয়েলথ গেমসে পুরুষদের 200 মিটার

বাটারফ্লাই ইভেন্টে ফাইনালে উঠেছেন। আজ রাতেই ফাইনাল অনুষ্ঠিত হবে। এদিকে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া গ্লাসকোতে কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদকজয়ী প্যারা পাওয়ার লিফটার ঝান্ডু কুমারের বাড়িতে তাকে অভিনন্দন জানান। 22তম কমনওয়েলথ টেবিল টেনিস প্রতিযোগিতা আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, খেলাধুলা মানুষকে একত্রিত করতে এবং পারস্পরিক বোঝাপড়ার জন্য নিশ্চিত করতে সাহায্য করে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন উত্তরাখণ্ড জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে দেরাদুন, নৈনিতাল ও বাগেশ্বর সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতুবি। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগে তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।

মাকাজনী আগরতলা ককটুমা পরি ও চিত্তদে বর্মা তিনি ককটুমা ববাগ্রক মুখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মঙ্গনাং টং সেপনি এলএম গ্রং নন্দন নীলাকাশনি তৈফং বাই আমজক মূ সামফিনা বগৈ টাস্ক ফোর্স কাইসা খানানি সাকলাইকা কেন্দ্রনি মন্ত্রী হাক্ত ডক্টর জিতেন্দ্র সিং তিনি লোকসভাব পাবলিক এক্সামিনেশন এমেন্ডমেন্ট বিল 2026 পেশ খাইকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাপংনি সামু টাকমাও সরাই সরাইতাই সেব কাহাম মানিনা বগৈ অল নাইকুন দাগিকা গ্লাসগো কমনওয়েলথ গেমস রানী মীরাবাই জানু হা কতনি অঙ্গে পৈলা রংচংনি মেডেল মানখা তাবো ককটমা শুক্রবৈ মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী মঙ্গনাং টং সেপনি এলএম গ্রং নন্দন নীলাকাশনি তৈফং বাই আমজমু সামফিনা বগৈ টাস্কফোর্স কাইসা খানানি সাকলাইকা ভিডিও তৈ ককমু কাইসা মোচাং মোদী সাকা অ টাস্কফোর্স আমজমু বাইকে খাইজাকায় আবন তৈ কগ্রিমা রগৈন থিনাঙ্গ আমজমু পৈতো থাকজাকান বগৈ ডাক্তিন নামুনে আপরি সেবনা তিনি আগিনী রাষ্ট্রবক্রক তাই ছয় সিক্রং ডক্টর এপিজে আব্দুল কালামনি থৈমা সাল ডক্টর আব্দুল কালাম ভারতনি মিসাইল ম্যান মঙ্গৈব সিনিজাগো লোকসভা স্পিকার ওম বিরলা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত রত্ন ডক্টর এপিজে আব্দুল কালামনি থৈমা সাল বন কুলমু ইয়াফারকা সেবক লোক কক শিল চামুং তাই পেনশন পেচাদ মন্ত্রী ইয়াকচো ডক্টর জিতেন্দ্র সিং তিনি লোকসভাও পাবলিক এক্সামিনেশন এমেন্ডমেন্ট বিল 2026 পেশ খাইকা অ সামফিরমা বিল কিয়াশক নাংকুমা গনাং খবজাকা আবরং বিশিং টঙ্গ বিচিচি জরা আলং নগ খক চিরুজাক জরা দণ্ডি রিজাক তাই খাট্টা গনাং রংনি সম্পত্তি নাহানা আকরক দরবার নগ্ন ডাক্তিন সরাই সরাই খাইনে বগৈ অ কেরংন যত হাস্তে হাপাং তাই কেন্দ্র বাই নাইকলজা আমচাই রগ আলাইদা ফাস্ট ট্রাক দরবার আচুগ্রীনি দায়গিনী রায়দা তনিজাকা আর তাইব সাকা থানাও এফআইআর খাইজাকমণি তালিনী বিশৃঙ্গ খাট্টা গনাং রগ্ন আমজক নাইসুকনা নাঙ্গন কক শিলচামুনি তালথামনি বিশৃঙ্গ দরবারনি সামু পাইরিনা নাঙ্গন কেবেংনাই রং কেচেমিচং মাবাই লোকসভা অধিবেশন খনাফুং দামচিসা জরা মথাক তনিজাকা এম পি রাজীব ভট্টাচার্য তিনি দিল্লি কটাল কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাই মালাইকা মালাইমাও খরংনি বিশিং হাস্তনি জোড়া জোড়া হামগ্রাই গনাং সামুনতি ককনা মুখা এম পি মোচাং ভট্টাচার্য সাকা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী হাস্তনি হামক্রাইও নাংমানী চৌবাচুরানী কক রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাপাংনি সামুং টাংমাও সরাই সরাই তাই সেব কাহাম মানিনা বগৈ অল নাইকুন দাগিকা তিনি আগরতলানি টি আই এফ টিনি কনফারেন্স হল আমজক নাইমুংনি পান্ডা কৈছ মন্ত্রী অক্রা ও দাগিমুং রিকা পান্ডাও জাগানি নামজারি এবার মিউটেশন আগরতলা নকশা টাংবো টাংনি আমজক নাইমুং কতালকুক ডিজিটাল রায়দাতুই ডাক্তিন জাগানি নামজারি তাই কতালকুক মেশিন বাই বলংনি জাগানি পাত্তারিমা আরিনি জাগা চংনাতুই ককলাম সালাইজাকা বসংবুরি কমিশনি চেয়ারপার্সন বিজয় কিশোর রাহাট করখনা সালতামনি বগৈ হাস্ট বেড়াইনা ফাইন হাস্টে বুড়ি কমিশনের চেয়ারপার্সন জগন্নাথ দেব বর্মা সাকা অ বেড়াইফ্রুব বুড়িতাই চেরাই হামক্রাইনি করংজাক গবংমা সামু বতাঙ্গ মানজাগান বসকাং সালনুচি চুকুয় গুমটি

মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাপংনি সামুং টাঙাও সরাই সরাইতাই সেপ কাহাম মানিনা বাকি অল নাইকুং দাগিখা গ্লাসগো কমনওয়েলথ গেমস রানী মীরাবাই চানু হা কতনিঙ্গি পৈলা রাংচং মেডেল মানখা ককটুমা তিনিন বাকি অরণ পাইখা উলনি ককটুমা আওয়াই হানা খনাফুং দামচিনি সতী ব্রীজও

এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে, ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, লোকসভায় পেশ হলো পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রশাসনিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে রাজস্ব দপ্তরকে নির্দেশ দিয়েছেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিন দিনের রাজ্য সফরে আসছেন। কমনওয়েলথ গেমসে সোনা জিতে রেকর্ড করলেন মীরাবাই চানু। এবারে বিস্তারিত সংবাদ। কর্মী জন অভিযোগ এবং পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেন। এই সংশোধনী বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে কঠোর শাস্তি, যেমন 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষী সাব্যস্ত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান। মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য এই আইনে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেওয়ার সংস্থান রয়েছে। এতে আরও বলা হয়েছে, থানায় তথ্য নথিভুক্ত হওয়ার তারিখ থেকে 2 মাসের মধ্যে অপরাধের তদন্ত অবশ্যই সম্পন্ন করতে হবে। অভিযোগপত্র দাখিলের তারিখ থেকে 3 মাসের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে। উল্লেখ্য, বিরোধীদের হট্টগোলের কারণে লোকসভা অধিবেশন আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন লিকোলানির নেতৃত্বে পরীক্ষা সংস্কারের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের ঘোষণা করেছেন। একটি ভিডিও বার্তায় শ্রী মোদি বলেছেন, এই টাস্কফোর্স পরীক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উপর মনোযোগ দেবে এবং এর সুপারিশের ভিত্তিতে ভবিষ্যতের পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের পরীক্ষা ব্যবস্থাকে অবশ্যই বিশ্বাসযোগ্য, স্বচ্ছ হতে হবে এবং প্রযুক্তিকে সর্বোচ্চ পরিমাণে কাজে লাগাতে হবে। আজ প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে দেশজুড়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ডক্টর আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান নামেও পরিচিত। লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রাক্তন রাষ্ট্রপতি এবং ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর এপিজে আব্দুল কালামকে ভারতের মহাকাশ ক্ষেপণাস্ত্র কর্মসূচির স্থপতি বলে অভিহিত করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য রাজস্ব দপ্তরকে নির্দেশ দিয়েছেন। আজ আগরতলার TIFT কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে স্বয়ংক্রিয় ভূমি নামজারি বা মিউটেশন, আগরতলায় নকশা প্রকল্পের পর্যালোচনা, ভূ নকশার আওতায় আধুনিক ডিজিটাল পদ্ধতি অবলম্বন, অনিষ্পন্ন প্লটগুলোর সীমানা নির্ধারণ, সার্কেল রেট যৌক্তিকীকরণ এবং আধুনিক সরঞ্জাম ব্যবহার করে বনভূমির পাট্টাভুক্ত জমির সীমানা নির্ধারণ ইত্যাদি বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। জাতীয় নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর সুরক্ষা আরও শক্তিশালী করতে ভারতীয় সেনাবাহিনীর স্পেয়ার কোর আজ থেকে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে কর্মরত CISF জওয়ানদের জন্য 2 সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। এই প্রশিক্ষণে ভারতীয় সেনাবাহিনীর অভিজ্ঞ প্রশিক্ষকরা CISF জওয়ানদের আধুনিক নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশিক্ষণ দেবেন। খোয়াই জেলার উন্নয়ন

সংলগ্নক কাজকর্ম নিয়ে আজ জেলা শাসক কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিংকু রায়। এই বৈঠকে ভিবিজি রামজি প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, রঞ্জিত দেববর্মা, জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার আগামীকাল তিন দিনের রাজ্য সফরে আসছেন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা জানিয়েছেন, এই সফরে তিনি নারী ও শিশু কল্যাণ সংক্রান্ত একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। আগামী 29 জুলাই গোমতী জেলার উদয়পুরের রাজর্ষী হলে বাল্যবিবাহ ও এর সামাজিক প্রভাব নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীমতী রাহাতকার। পরদিন 30 জুলাই তিনি আগরতলার মিলন চক্রে নারীদের হয়রানি রোধে আয়োজিত একটি সচেতনতামূলক কর্মসূচিতে অংশ শুনবেন। দুটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিংকু রায়। সাংসদ রাজীব ভট্টাচার্য আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সাংসদ শ্রী ভট্টাচার্য জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। তাছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে সিপিআইএমের 5 সদস্যের এক প্রতিনিধি দলও আজ রাজ্যপাল শ্রী নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা রাজ্য পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হাইকোর্টের একজন কর্মরত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে তদন্তের জন্য রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন। এই দাবির সপক্ষে সিপিআইএম প্রতিনিধি দলের পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। সিপিআইএম এর প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন নরেশ জমাতিয়া, শঙ্কর প্রসাদ দত্ত, রমা দাস ও কৃষ্ণা রক্ষিত। সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনমুখী করতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আজ শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে পূর্ব বগাফা প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা উল্লেখ করেন। উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপারসন স্বপ্না মজুমদার বৈদ্য, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কৃষ্ণা রিয়াং। গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের 48 কেজি বিভাগে মোট 190 কেজি ভার উত্তোলন করে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করেছেন তারকা ভারোত্তোলক মীরাবাই চানু, যা 2018 ও 2022 সালের পর তাকে টানা তৃতীয় কমনওয়েলথ সোনা জয়ের অনন্য গৌরব এনে দিয়েছে। পাশাপাশি পুরুষদের 65 কেজি ভারোত্তোলন বিভাগে মোট 286 কেজি ওজন তুলে রূপার পদক জয় করেছেন রাজা মুথুপান্দি। চানু ও মুথুপান্দির এই সাফল্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। তাঁদের এই জয়ে 1টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ সহ বর্তমানে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 4-এ। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে কৈলাসহরের দেউরাছড়া এডিসি ভিলেজের বেলকুমবাড়ি সিনথেটিক ফুটবল মাঠে আজ ঊনকোটি জেলা ভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 17 বিভাগের ফুটবল

0: স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্রের ককবরক স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণী কৈলাসহর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
1: সেদিন হান্ডা সাহেব অফিস থেকে বাড়ি ফিরলেন, ওনার সাথে দুগ্গাল বাবুও ছিলেন। হান্ডা সাহেব দেখলেন বাড়ির দরজা খোলা, বাড়ির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, টিভি ফ্রিজ গয়না সব উধাও হয়ে গিয়েছিল, সারা জীবনের উপার্জন এক রাতে চলে গিয়েছিল। কিন্তু হান্ডা সাহেব দুগ্গাল বাবুর কাঁধে হাত রেখে বললেন, আপনি ঠিকই বলেছিলেন, আচ্ছা কিয়া হোম ইন্স্যুরেন্স লিয়া, চুরি থেকে হওয়া লোকসান এবার ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com and insurance awareness in

0: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
1: এক সপ্তাহ ধরে রোজ বৃষ্টি হচ্ছিল, খেতে সবুজ কিছুই ছিল না, ছিল শুধু বন্যার জল। সবার মতো লাখানের ফসলও জলে ডুবে গিয়েছিল, কিন্তু ও আশা হারায়নি। স্ত্রীর নিরাশ মুখ দেখে ও ভরসা দিয়ে বলেছিল, আচ্ছা কিয়া, ফসল কা ইন্স্যুরেন্স লিয়া, এবার ফসলের লোকসান ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.

0: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
1: বাইক ছিল মন্নু ভাইয়ের প্রাণ, 50,000 কিলোমিটার চলেছিল, কিন্তু বডিতে একটা স্ক্র্যাচও পড়েনি। খুব যত্ন করে রাখতেন, কিন্তু একদিন স্বাতি নিজের গাড়ির স্টিয়ারিং সামলাতে পারেনি। ও ভয়ে ভয়ে সরিও বলেছিল, আর মন্নু ভাই তার জবাবে হেসে বলেছিলেন, আচ্ছা কিয়া, মোটর ইন্স্যুরেন্স লিয়া, এবার লোকসান কভার হয়ে যাবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া।

0: শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। মানব বিকাশের মৌলিক চাহিদার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা, আর এই শিক্ষা এখন মূলত বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষায় মুখ্য। তাই শিক্ষার্থীদের সাথে শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোগ্রাহী এবং কার্যকরী শিক্ষাদানের ক্ষেত্রে কৈলাসহরে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা গুরুদায়িত্ব পালন করে চলেছেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় শিক্ষিকা শ্রীমতী উর্চিতা দে, যিনি নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তিনি আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং পাঠদান করেছেন অষ্টম শ্রেণীর অঙ্ক।
1: প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা সবাই মিলে চলে এসেছি অঙ্কের ক্লাসে। আজকে আমরা অষ্টম শ্রেণীর অঙ্ক করব। তো আজকে যে অধ্যায়টা আমরা পড়াশুনো করব সেটা হলো অধ্যায় ফোর, কোয়াড্রিলেটারালস, অর্থাৎ চতুর্ভুজ। চতুর্ভুজ তোমরা সবাই জানো, তাই না? হ্যাঁ, একদম সত্যি বলছো। যে বদ্ধচিত্রের তিনটা সরলরেখা দিয়ে আবদ্ধ যে বদ্ধচিত্র তাকে আমরা বলি ত্রিভুজ, আর যে বদ্ধচিত্র চারটি সরলরেখা দিয়ে আবদ্ধ তাকে আমরা কি বলি? চতুর্ভুজ, তাই না? আচ্ছা, আমি যখন চতুর্ভুজ বলছি তোমাদের চোখের সামনে কি ভাসছে? আসলে তোমরা মনে মনে ভাবছ যে চতুর্ভুজ তো ম্যাম বলছে, আসলে তো আমরা জানি সেগুলো আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। তোমরা একদম সত্যি সঠিক ভাবছ। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সেগুলো আসলে চতুর্ভুজই, কারণ দুটা চিত্রেরই চারটা চারটা করে বাহু রয়েছে। তাহলে অবশ্যই আমরা তাদের চতুর্ভুজ বলবো। কিন্তু এই যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র, যে দুটার সম্পর্কে তোমরা জানো, ছোট ক্লাসে তোমরা পড়েছ, মোটামুটি ফোর ফাইভ সিক্স সেভেন থেকেই তো পড়ে আসছ, এইগুলো ছাড়াও আরও কিন্তু অনেক ধরনের চতুর্ভুজ রয়েছে, যেগুলোর বিষয়ে আজকে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। আচ্ছা বলো তো, তোমরা কি সামান্তরিকের নাম শুনেছ? শুনেছ? হ্যাঁ, সামান্তরিক শব্দটার মধ্যে কি লুকিয়ে রয়েছে? সমান্তরাল। তো যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলে থাকি। সামান্তরিক যেমন রয়েছে ঠিক তেমনি রয়েছে ট্রাপিজিয়াম, রয়েছে রম্বস, রয়েছে ঘুড়ি অর্থাৎ কাইট। শুনলে? কত কিছু চতুর্ভুজের নাম বললাম। আগে কি জানতে? শুধু দুটো জানতে, তাই না? আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। আর ম্যাম এখন কি কি বললাম সবগুলো মনে রাখো। সামান্তরিকের কথা বললাম, ট্রাপিজিয়ামের কথা বললাম,

খরগোশের কথা বললাম, কাইটের কথা বললাম, এই সবগুলো চারটা বাহু, এই সবগুলো চারটা কোণ, এবং যেহেতু এই প্রতিটি বদ্ধচিত্র চারটা বাহু দিয়ে আবদ্ধ, এই জন্য ওরা সবাই চতুর্ভুজের মধ্যে পড়ে। কিন্তু মজার কথা জানো কি, যদিও ওরা সবাই চতুর্ভুজ, তবে কিন্তু সবগুলোর মধ্যে একটু একটু একটু একটু পার্থক্য রয়েছে। অনেক মিল যেমন রয়েছে, ঠিক তেমনি অনেক পার্থক্য রয়েছে। যেমন মনে করো, তোমরা যেমন ভাই বোনের মতো একটা পরিবারে মা বাবা একই, অনেক যেমন ভাই বোন থাকে, ঠিক সেই রকম চতুর্ভুজ পরিবারে অনেকগুলো চতুর্ভুজ রয়েছে। এখন প্রতিটি চতুর্ভুজের মানে, যে বললাম আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস, কাইট, এই সবগুলোর যে বৈশিষ্ট্য কি, সেগুলো সম্পর্কে আমরা বিশদে জানব। তোমরা তৈরি তো? খাতাটাতা বের করো, লিখে রাখো, না হলে তো আবার ভুলে যেতে পারো। প্রথমেই শুরু করি তোমাদের সে পরিচিত আয়তক্ষেত্র নিয়ে। হ্যাঁ, অবশ্যই তোমরা জানো আয়তক্ষেত্রের চারটি বাহু রয়েছে, অবশ্যই চারটি কোণ রয়েছে। আর কি রয়েছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো? কি বিপরীত বাহুগুলো? সমান, তাই তো? বিপরীত বাহুগুলো ওদের সমান। আর কি, তোমরা কর্ণ নাম শুনেছ? না না, মহাভারতের কর্ণ নয়, আমাদের জ্যামিতির ক্ষেত্রে আমরা ডায়াগোনাল বা কর্ণ বলে থাকি। কর্ণ হলো একটি সরল রেখা যা কোনো বদ্ধচিত্রের যে বিপরীত দুটি শীর্ষবিন্দুকে যোগ করে। আমরা যখন আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো অষ্টম শ্রেণীতে আলোচনা করব, তখন তোমরা যেমন সহজ বৈশিষ্ট্যগুলো সম্পর্কে মনে রাখবে, যেমন আয়তক্ষেত্রের চারটা বাহু রয়েছে, চারটা কোণ রয়েছে, এবং সবগুলো কোণ আয়তক্ষেত্রের সমকোণ। সমকোণের মান জানো তো? কত মান বলো তো? হ্যাঁ, 90 ডিগ্রি, একদম সঠিক বলছো। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, তার যে কর্ণ বা ডায়াগোনাল সেটাও দৈর্ঘ্যে সমান হয়, এবং আয়তক্ষেত্রের যে দুটি কর্ণ, বিপরীত শীর্ষবিন্দুগুলিকে যোগ করলে যে দুটি কর্ণ পাওয়া যায়, সেই কর্ণগুলি একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে। আমরা বলি যে ডায়াগোনালস বা কর্ণগুলো দৈর্ঘ্যে সমান এবং ওরা একে অপরকে সমান ভাগে ভাগ করে। এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, প্রপার্টিগুলি সম্পর্কে তোমাদের জানালাম, সেগুলো সবগুলো হলো আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য বা প্রপার্টি। এখন তোমাদের যে দ্বিতীয় পরিচিত চতুর্ভুজ বর্গক্ষেত্র, সেটা আমরা শুরু করি। সেটা তো তোমরা সবাই জানো, যেই চতুর্ভুজের চারটি বাহুই সমান তাকে আমরা কি বলি? বর্গক্ষেত্র বলি। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রেও আমাদের চারটি সমান বাহু রয়েছে, চারটি কোণ রয়েছে, সেই চারটি কোণগুলোর প্রত্যেকটা সমকোণ, তাই তো? এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রেও কি হবে, যে তার যে কর্ণগুলো কি করবে, কর্ণগুলোও কিন্তু একে অপরকে কি করবে, একে অপরকে ওরা দ্বিখণ্ডিত করবে। যখন আমরা দুটো কর্ণ একে অপরকে ছেদ করবে, তাহলে সেটা দ্বিখণ্ডিত হবে, আমরা বলি বাইসেক্ট ইচ আদার। তাহলে চতুর্ভুজের মধ্যে তোমাদের পরিচিত যে দুটি চতুর্ভুজ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো বললাম, সেগুলো লিখে রেখেছো তো? এখন চলো আমরা তৃতীয় যে চতুর্ভুজ, যেটা আজকে আমরা আলোচনা করব, সামান্তরিক বা প্যারালালোগ্রাম, সেটার সম্পর্কে আমরা কথা বলি। নামটা কি তোমাদের শোনা শোনা লাগছে? কিছুটা শোনা শোনা লাগবে, ক্লাস 7 ও অল্প হলেও

সেটার একটু ইন্ট্রোডাকশনও দেওয়া আছে। পেরালালো গ্রাম বা সামান্তরিকের ক্ষেত্রে যেই শব্দটা প্রাধান্য পেয়েছে সেটা হলো সমান্তরাল। যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং দৈর্ঘ্যে সমান সেটা হবে সামান্তরিক। এবং সামান্তরিকের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতিটি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হবে। আমরা বলি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, বিপরীত কোণগুলো সমান হবে। এই ক্ষেত্রেও সামান্তরিকের ক্ষেত্রেও কর্ণগুলো একে অপরকে দ্বিখণ্ডিত করবে, কিন্তু কর্ণগুলো দৈর্ঘ্যে সবসময় সমান হবে না। কেন বলতে পারবে? কারণ সামান্তরিকের ক্ষেত্রে তার যে অভ্যন্তরীণ কোণগুলো সেগুলো সমকোণে থাকবে না। তো আবার কখনো কখনো, যেমন আমরা এই ক্ষেত্রে একটা বিশেষ দ্রষ্টব্য হিসাবে বলতে পারি, যেমন যে সামান্তরিকের অভ্যন্তরীণ কোণগুলো সমকোণী হয়ে গেল তখন কিন্তু সেই সামান্তরিকটা কি হয়ে গেল? আয়তক্ষেত্র হয়ে গেল। এই জন্য অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা খেয়াল করবে যে সকল আয়তক্ষেত্র সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক আয়তক্ষেত্র নয়। ব্যাখ্যা করো, এই প্রশ্নটা যখন আসবে, ব্যাখ্যাটা চাইবে, তখন তোমরা এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, সামান্তরিকের বৈশিষ্ট্য এবং যে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে সেটার উত্তর লিখবে। এবং সাথে সামান্তরিকের ছবিও দিয়ে দিও, সেখান থেকে যে কখন সেটা কে আমরা আয়তক্ষেত্র বলবো সেই ছবিটাও দিয়ে দিও। পারবে তো? কোন বৈশিষ্ট্যটার উপর প্রধানত জোর দেবে বলো তো, কোনটার উপর দেবে? যে সামান্তরিকের ক্ষেত্রে যখন তার অভ্যন্তরীণ কোণগুলো সমকোণ হয়ে যাবে তখন সেটা কে আমরা আয়তক্ষেত্র বলবো। তাহলে আমাদের আয়তক্ষেত্র গেল, বর্গক্ষেত্র গেল, সামান্তরিক গেল, তারপর যে চতুর্ভুজটা আসলো তাকে আমরা বলে থাকি রম্বস। রম্বস এমন একটি চতুর্ভুজ যার সবগুলো বাহুই সমান। তোমরা কি ভাবছো তাহলে সেটা বর্গক্ষেত্র? না, মোটেও না। রম্বসের যে বাহুগুলো সমান হবে, কিন্তু তার কোণগুলো তো সবগুলো সমকোণ হবে না, তাহলে সেটা কিছুতেই বর্গক্ষেত্র হবে না। এখানে রম্বসের যে বিশেষ বৈশিষ্ট্য সেগুলো হলো তার সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান এবং তার বিপরীত কোণগুলো সমান। এবং এই ক্ষেত্রেও আমরা যখন কোনো রম্বসের কর্ণ আঁকব এবং দুটি কর্ণ যখন একে অপরকে ছেদ করবে তখন আমরা দেখব এই ক্ষেত্রেও, রম্বসের ক্ষেত্রেও, কর্ণগুলো একে অপরকে সমকোণে দ্বিখণ্ডিত করে। তো মনে থাকবে কোথায় সূক্ষ্ম পার্থক্য রয়েছে রম্বসের বৈশিষ্ট্য এবং বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যের মধ্যে। আচ্ছা, এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি, এমন দুটি চতুর্ভুজের নাম বলো তো যার সবগুলো বাহুই দৈর্ঘ্যে সমান, তখন তুমি কি বলবে? বলবে বর্গক্ষেত্র এবং রম্বস। এই ক্ষেত্রে এখন আমি যদি বলি, তো এই দুটির মধ্যে কোনটির অভ্যন্তরীণ কোণগুলো সবগুলো সমকোণ, তখন কি বলবে? তখন বলবে বর্গক্ষেত্র। তো রম্বসের আর বর্গক্ষেত্রের মধ্যে এইটাই কিন্তু বিশেষ পার্থক্য, যেটা খেয়াল করবে সেটাও অনেক সময় পরীক্ষায় ব্যাখ্যা করার জন্য এসে থাকে। এখন তো তোমাদের যে হাফ ইয়ারলি অ্যানুয়াল দু ধরনের পরীক্ষাতেই, দুটা পরীক্ষার সময় অ্যাসারশন রিজন আসে, বিবৃতি সত্য মিথ্যা কি এগুলো সম্পর্কে ব্যাখ্যা করার জন্য তোমাদের বলা হয়ে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট

ছোট ব্যাপারগুলো যেগুলো ভালোভাবে না বুঝলে চূড়ান্তভাবে একটা কনফিউশন তৈরি হয়, তো সেই ক্ষেত্রে তোমরা ভালো করে বুঝে সেগুলোর উত্তর করবে। তো এখন আমরা আরেকটা চতুর্ভুজের নাম বলবো, যেটার বৈশিষ্ট্য আমরা আজকে তোমাদের এই ক্লাসে আলোচনা করব। সেই চতুর্ভুজটির নাম হলো ট্রাপিজিয়াম। মনে থাকবে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম হলো সেই চতুর্ভুজ যার যে অন্তত চারটে বাহুর মধ্যে অন্তত দুটি বাহু বা একজোড়া বাহু সমান্তরাল হবে। ভালো করে দেখো, আগে আমরা আয়তক্ষেত্র এবং সামান্তরিকের ক্ষেত্রে বলেছিলাম যে সব সময় বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, মানে সবগুলো বাহুই বিপরীতগুলো একে অপরের সাথে সমান্তরাল বোঝানো হয়েছে। কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আলাদা

0: সমান তোরাল হবে। ভালো করে দেখো, আগে আমরা আয়তক্ষেত্র এবং সামান্তরিকের ক্ষেত্রে বলেছিলাম যে সব সময় বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, মানে সবগুলো বাহুই বিপরীতগুলো একে অপরের সাথে সমান্তরাল বোঝানো হয়েছে। কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আলাদা বৈশিষ্ট্য ওদের থেকে হলো, এখানে ট্রাপিজিয়ামের চারটি বাহুর মধ্যে শুধুমাত্র দুটি বাহু একে অপরের সাথে সমান্তরাল হবে, এক জোড়া সমান্তরাল হবে। তো এই বিশেষ বৈশিষ্ট্যটা কিন্তু তোমরা মনে রাখবে। এখানেও আছে যে কখন ট্রাপিজিয়ামটার মধ্যে আমরা প্যারালালোগ্রামের বৈশিষ্ট্য খুঁজে পাব ইত্যাদি ইত্যাদি। তো এখন পর্যন্ত যা চতুর্ভুজের কথা বললাম, একবার মনে করে বলো তো দেখি সবার প্রথম কি বলেছি। সবার প্রথম বলেছি যে আয়তক্ষেত্রের কথা, তারপর বলেছি বর্গক্ষেত্রের কথা, তারপর কি বললাম সামান্তরিক বা প্যারালালোগ্রামের কথা বললাম, তারপর কি বললাম রম্বসের কথা বললাম, এখন বলছি আরেকটি চতুর্ভুজ ট্রাপিজিয়ামের কথা। এখনো শেষ নয়, কিন্তু আরেকটা রয়ে গেছে যাকে আমরা ঘুড়ি বা কাইট বলে থাকি। আর একদম ঠিক বলছো, এই কাইট বা ঘুড়ি যে আমাদের যে চতুর্ভুজটা, দেখতেও ওটা ঘুড়ির শেপের মতোই, এই জন্য নামও এরকম। তোমরা তো সবাই ঘুড়ি ওড়াও তাই না, যখন স্কুলে ছুটি থাকে? মজা লাগে না ঘুড়ি উড়াতে? এবার যখন ঘুড়ি উড়াবে তখন কিন্তু মনে মনে অঙ্কের ক্লাসের কথা ভেবে সেটার দিকে কিন্তু তাকিয়ে দেখবে। তো ঘুড়ি বা কাইটের ক্ষেত্রে আমাদের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো, এই এই ঘুড়ি বা কাইটের যে পাশাপাশি যে দিকগুলি আমরা সন্নিহিত বাহু বলি, অ্যাডজেসেন্ট সাইড বা সন্নিহিত বাহু, সেই সন্নিহিত বাহুগুলো পাশাপাশি সেগুলো সমান হবে। এটা খুব ভালো করে মনে রাখবে। এবং যেই বাহুগুলো সমান নয় সেইগুলোর কি হবে, সেইগুলোর যে কোণগুলো বিপরীত কোণগুলো সেগুলো সমান হবে। এবং এইখানেই যে কর্ণগুলো একে অপরের সাথে সমকোণে দ্বিখণ্ডিত হবে, কিন্তু সবসময় ওদের দৈর্ঘ্য এক হবে না। বেশ, মানে একসাথে গুলিয়ে যাচ্ছে না? আসলে এগুলো একসাথেই গুলিয়ে যায়, পাশাপাশি চতুর্ভুজ। তো এইটার এই বৈশিষ্ট্য আছে, এইটার এই বৈশিষ্ট্য আছে, এইটার এই রকম আছে। তোমরা সুন্দর করে লিখে রেখে বারবার সেগুলো পড়বে, পড়ার সাথে সাথে সবগুলোর ছবি আঁকবে, ছবির নিচে নামটা লিখে রাখবে যে আমি আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো লিখলাম, আয়তক্ষেত্রের ছবি আঁকলাম, আমি বর্গক্ষেত্রের প্রপার্টিগুলো লিখলাম, বর্গক্ষেত্রের ছবি আঁকলাম, আমি সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো লিখলাম, সামান্তরিকের ছবি আঁকলাম। এরকম করে সবগুলোর বৈশিষ্ট্য লিখে লিখে যখন তুমি ছবিগুলো একে রাখবে তখন দেখবে তোমার কাছে ওদের খুব সহজে চিহ্নিতকরণ করা যাচ্ছে। তুমি কারণ ওদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানো, সেটা অনুযায়ী তুমি ছবি এঁকেছো, তাই তুমি বুঝতে পারছো যে কোনটা বর্গক্ষেত্র, কোনটা রম্বস, কোনটা সামান্তরিক, কোনটা ট্রাপিজিয়াম, কোনটা কাইট, তাই নয় কি? তো এইগুলো আমরা সব কিছু কি বললাম, আমরা চতুর্ভুজ এবং চতুর্ভুজের যে প্রকারভেদ, যেটা তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ে আছে, তোমাদের কোর্সে আছে, সেই চতুর্ভুজের প্রকারভেদ সম্পর্কে বললাম, এবং প্রতিটি ধরনের চতুর্ভুজের কি কি প্রপার্টি বা বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে বললাম। তো আরেকটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেটা আমরা পরবর্তী ক্লাসে আরো বিশদে বলবো এবং সেটা থেকে প্রচুর অঙ্ক করব, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে এতটুকুই থাকলো।
1: শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা এখানেই শেষ হলো। আজ পড়ালেন শিক্ষিকা শ্রীমতী অর্চিতা দে।

0: আজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুল।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানকানের সাথেই শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ।

0: Good night.
1: শুনলেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী চিত্রা সিং।

চিত্রা সিং এর গাওয়া এই গান গানের সাথে শেষ হলো বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী দীপালী নাগ।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী ছিলেন দীপালী নাগ, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। নিট ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতুবি। অযোধ্যার রাম মন্দিরে অনুদান

0: তছরূপের অভিযোগের তদন্তে চার সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। পঞ্চম সদস্য হিসেবে একজন ফোরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছে শীর্ষ আদালত। বাণিজ্যিক জাহাজ এমভি ওমর ফিতে আক্রমণের ফলে ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক এদেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আগামীকাল সকালের মধ্যে সেটির পূর্ব দীঘা ও পশ্চিম হলদিয়ার মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। ভারতের জ্ঞানেশ্বরী যাদব কমনওয়েলথ গেমসে মহিলাদের ভারোত্তোলনে 53 কেজি বিভাগে রূপো পেয়েছেন। আইএসএসএফ শুটিং বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রশ্নপত্র ফাঁসির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন। উল্লেখ্য, এই বিলে 2024-এর সংশ্লিষ্ট আইনের বেশ কিছু সংশোধন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষকে দৈনন্দিন শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেওয়া হবে। এ ধরনের অপরাধে তদন্ত, থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাস এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার প্রস্তাবও রয়েছে এই বিলে। উল্লেখ্য, নিট পরীক্ষায় দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিক্ষোভের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা গত শুক্রবার ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য এই খসড়া বিল অনুমোদন করে। এদিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দফায় দফায় ব্যাহত। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। তৃতীয়বার মুলতুবি হওয়ার পর বিকেল 5টায় লোকসভার অধিবেশন বসলে প্রিজাইডিং অফিসার কৃষ্ণা প্রসাদ টেন্নেটি বিল নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন। যদিও বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের এফআইআরও প্রত্যাহারের দাবি জানান তারা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেন, কংগ্রেস এবং বিরোধী দলগুলি বিল নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে না। দেশের যুবদের স্বার্থ ও ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত এই বিল নিয়ে আলোচনা চলতে দেওয়ার জন্য বিরোধী সদস্যদের কাছে আর্জি জানান তিনি।
1: পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স ইম্পর্টেন্ট বিল লেকে আয়া হ্যায় তো কংগ্রেস কল ভি হমনে আপিল কিয়া আজ ভি সুবহ সে হমনে আপিল কিয়া ফির ভি নাহি মান রহে হমনে লোকসভা মে ভি বতায়া অর ইয়াহাঁ ভি কাহা টাইম এলোটেড হ্যায় কংগ্রেস ওয়ালা বতাতে হ্যায় কে পার্লামেন্ট মে বোলনে নাহি দেতে হ্যায় অর ইয়াহাঁ হম হাত জোর জোর কে কেহতে হ্যায় কি আপ বোলিয়ে।
0: চিৎকার চেঁচামেচি চলতে থাকায় অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। এদিকে রাজ্যসভাও একই চিত্র নজরে আসে। চতুর্থবার মুলতুবি হওয়ার পর উচ্চকক্ষের অধিবেশন ফের বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জাতীয় গৌরব অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন, কিন্তু বিরোধী সাংসদদের প্রতিবাদ বিক্ষোভের জেরে ব্যর্থ হন তিনি। পরে সভার কাজ দিনের মতো মুলতুবি করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বিরোধী দলগুলির আচরণের তীব্র নিন্দা করে বলেছেন তারা সংসদের কাজকর্মে বাধা দিচ্ছে, একাধিকবার অনুরোধ সত্ত্বেও কংগ্রেস কোনো সহযোগিতা করছে না। ভারত বিরোধী আন্দোলন কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে বিজেপি জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, বামেরা ছাত্রদের পাশে দাঁড়াতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার ভারতের সংবিধান তাদের দিয়েছে। ছাত্র রাজনৈতিক দল প্রত্যেকের প্রতিবাদ করার অধিকার আছে, তবে প্রতিবাদের নামে দেশ বিভাগে চক্রান্ত, সাংবাদিক ও পথচারীদের উপর আক্রমণ, দোকান ভাঙচুর কোনো রাজনীতি নয়। কলকাতায় গত শুক্রবার যা ঘটেছিল তা কোনো ছাত্র আন্দোলন নয়।
2: প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটি মানুষের আছে, ছাত্রদেরও আছে, যে কোনো রাজনৈতিক দলের আছে। সাংবাদিকদের উপর আক্রমণ, সাংবাদিকদের রক্তাক্ত করে দেওয়া, নিরপরাধ পথচারীদের উপর আক্রমণ, দোকান ভাঙচুর করা, এটা কি ধরনের রাজনীতি? এটা সম্পর্কে সচেতন করতে, এদের প্রকৃত চেহারা মানুষের সামনে তুলে ধরতে এবং মানুষ এটা বোঝাতে যে আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের এদের থেকে দূরে রাখো। সেদিন যেটা হয়েছিল সেটা আর যাই হোক কোনো ছাত্র আন্দোলন ছিল না।
0: ভারত বিরোধী আন্দোলন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য সভাপতি স্পষ্ট জানিয়েছেন। এদিকে বিজেপি দেশ ও রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে জনমত গঠনের ডাক দিয়েছে। কলকাতায় আজ ছাত্র সংগঠনগুলির আন্দোলনে দেশবিরোধী স্লোগান ও সাংবাদিকদের ওপর আক্রমণের প্রতিবাদে দলের পক্ষে শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলায় ডরি

0: অযোধ্যা ক্রসিং পর্যন্ত তিরঙ্গা মিছিল বের করা হয়। অযোধ্যায় রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে লখনৌ রেঞ্জের পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস কিরণের নেতৃত্বে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ রাজ্য সরকারকে সিটের 5ম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছেন। 2 সপ্তাহের মধ্যে এই বিশেষ তদন্তকারী দলকে প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। এদিকে অনুদান তছরূপ মামলায় উত্তরপ্রদেশের বিশেষ আদালত ধৃত 8 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 14 দিন বাড়িয়েছে। আজ তাদের ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাণিজ্যিক জাহাজ MV ওমর ফিটে আক্রমণের ফলে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক আজ ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ডক্টর আলেকজান্দ্রা পোলিশচুককে তলব করেছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এ ধরনের হামলার কড়া নিন্দা করেছে। যুদ্ধের প্রতিকূল প্রভাব সামুদ্রিক যাতায়াত, স্বাধীনভাবে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর পড়ছে বলে উল্লেখ করা হয়েছে। এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের এই কড়া বার্তা ইউক্রেন প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে রাষ্ট্রদূতকে। সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 7% কমেছে। ইরান জানিয়েছে যে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান বন্ধ রাখলে তারাও নতুন করে হামলা চালাবে না। কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে পরিষেবা আজ সকাল 6টায় শুরু হয়েছে। দমদম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত শেষ পরিষেবা পাওয়া যাবে রাত 10:30। সিকিমের নামচিতে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণে নিহত পশ্চিমবঙ্গের শ্রমিকদের পরিবারের হাতে আজ আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ি সফরে গিয়ে নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাজ্য সরকার এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে বলেও তিনি তাদের আশ্বাস দেন। রাজ্য সরকারের তরফে নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান তারা মোট 21 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর অবস্থিত অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী সেটি এখন দীঘা থেকে 20 কিলোমিটার পূর্বে, কাঁথি থেকে 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, সাগরদ্বীপ থেকে 40 কিলোমিটার পশ্চিম এবং হলদিয়া থেকে 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারতের জ্ঞানেশ্বরী যাদব কমনওয়েলথ গেমসে মহিলাদের ভারোত্তোলনের 53 কেজি বিভাগে রূপ পেয়েছেন। জ্ঞানেশ্বরী স্ন্যাচে 88 কেজি ও ক্লিন এন্ড জার্কে 111 কেজি ওজন তোলেন। দুবারের অলিম্পিক সাঁতারু স্বজন প্রকাশ চলতি কমনওয়েলথ গেমসে পুরুষদের 200 মিটার বাটারফ্লাই ইভেন্টে ফাইনালে উঠেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রূপজেতায় জ্ঞানেশ্বরী যাদবকে অভিনন্দন জানিয়েছেন। 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতের পুরুষ ও মহিলা দল দুর্দান্ত জয়ের মাধ্যমে তাদের অভিযান শুরু করেছে। নতুন দিল্লির ট্যাগরাজ স্টেডিয়ামে গ্রুপ এর উদ্বোধনী ম্যাচে ভারতীয় পুরুষ দল জিম্বাবুয়েকে 3-0 ব্যবধানে পরাজিত করে। ভারতীয় মহিলা দলও গ্রুপ বির উদ্বোধনী ম্যাচে 3-0 ব্যবধানে জয়লাভ করে। চীনের হাংঝাউতে আয়োজিত ISSF শুটিং বিশ্বকাপে আজ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের ঈশা সিং স্বর্ণপদক জয় করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ISSF বিশ্বকাপ 2026-এর মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জয় করার জন্য ভারতীয় শুটার এশা সিং ও মনু ভাকেরকে অভিনন্দন জানিয়েছেন। মনু ভাকের এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়ে ভারতের জন্য একই সঙ্গে 2টি পদক জয়ের কৃতিত্ব নিশ্চিত করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রশ্নপত্র ফাঁসির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। অযোধ্যায় রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগে তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। খবর শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে।

0: শুনলেন দেশাত্মবোধক গান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: This is Akashvani. I am R.S. Raghu with the World News. The headlines. New Delhi summons Ukrainian ambassador lodging strong protest over death of an Indian national in vessel attack. Protests intensify in Pakistan-occupied Jammu and Kashmir after talks between JAAC and authorities fail. Global crude oil prices plunge.

শুনলেন ইংরেজি বিশ্ব সংবাদ, আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর এখন জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 28 জুলাই মঙ্গলবার আমাদের অধিবেশন শুরু হবে সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম। সকাল 6:02 শুনবেন অমৃতবাণী। 6:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 7:00 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:24 শুনবেন বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 ও 7:40 বাংলা স্থানীয় সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। সকাল 8:00 শুনবেন সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ। সকাল 9:00 ইংরেজি এবং

হিন্দি সংবাদ বুলেটিন শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে, রিলে করে শোনানো হবে। 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, বেলা 11টায় শুনবেন লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের বেলা, 12:05 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, দুপুর 12:30 শুনবেন নজরুল গীতি, দুপুর 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্রের, 1:40 শুনবেন বাংলা আধুনিক গান, দুপুর 2টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন লোকগীতি, 2:30 শুনবেন মনসা মঙ্গল, দুপুর 3টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3:05 শুনবেন ইংরেজি সংবাদ এবং এর পরপরই শুনতে পারবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, 6:00 ঘর গৃহস্থি, 6:30 শুনবেন মনসা মঙ্গল, 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 শুনবেন ভয়েসমেল অনুষ্ঠান গীতবাহার, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন গজল, 9:30 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:20 শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ, 10:30 শুনবেন আগামী দিনের অনুষ্ঠান পরিচিতি। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আমাদের এই অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34 হয়ে 7 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।